ছবিটির চমৎকার প্রেম কাহিনী, খলনায়ক মহারানীর অভিনয় এবং আবেগঘন গানগুলির জন্য দর্শকদের মন জয় করেছিল। শুনব কুমার শানুর কণ্ঠে এই গানটি।

ছবিটি নির্মাণে মাত্র 3 কোটি টাকা খরচ হয়েছিল এবং ছবিটি আয় করেছে 1,080 কোটি টাকা। বিপুল পরিমাণে আয়ের সুবাদে 1991 সালে মুক্তিপ্রাপ্ত সর্বোচ্চ আয়কারী সুপারহিট চলচ্চিত্র হিসেবে মর্যাদা পায় এই সরক ছবিটি। শুনবো আরেকটি গান, গানের শিল্পী অনুরাধা পড়োয়াল।

সারাক ছবির এই ব্যাপক জনপ্রিয়তা লাভের পর 20 বছর পর 2020 সালে সরক টু ছবিটির নির্মিত হয়, যা সরকের সিকুয়েল। এই ছবিটিও পরিচালনা করেছিলেন মহেশ ভাট এবং প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, পূজা ভাট, আলিয়া ভাট এবং আদিত্য রায় কাপুর, সঙ্গে মার্কান্দ দেশপাণ্ডে। শুনব এই ছবির একটি গান অঙ্কিত তিওয়ারি এবং লীনা বোসের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গান অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে আজ প্রথম শুনলেন সড়ক ছবির গান এবং পরে শুনলেন সিকুয়েল সড়ক টু ছবির গান। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

শুনছেন দেশাত্মবোধক গান, শিল্পী সবিতাব্রত দত্ত।

ধান গোলা ভরা, সেদিন দরে করলো সারা, চোখের ওই চশমা জোড়া দেখ না একবার খুলে, বাবু বুঝবে কি যার মনে ছিল ধান গোলা ভরা।

এতক্ষণ পরিবেশিত হলো দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে। পরিবেশন করলেন সবিতা প্রতা দত্ত, আকাশবাণী মিলনিয়া। এবারে

দেশাত্মবোধক গান, দুঃখিত এবারে ভজন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

এতক্ষণ পরিবেশিত হলো ভজন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মিলনিয়া, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

0: আও খাপনি মার্কিসিং নর খানাই তঙ্গ সারসা পয়েন্ট ডক মেগাহার্য এফ এম উজ্জয়ন্ত আও খাপং ইয়াখরাই পান্ডাও তঙ্গ নরক বাই নর নিকিসিং আং কুঞ্জ নাইন কক দুগো সাবতং হ্যালো আও হ্যালো ই সাদি দাও বনি বেলাই ফুংকাহাম
1: ইয়াং কোম্পানি ওপেন জেমার মাডো মুতগো সংজাক বেরমা বুতই বাহান বুয়া বেকেরং বুয়া বেরমা বুতু হিমিসে সুদু বেরমা বুতই বেরমা বুত ওদা থঙা থতা থগিয়া তাউই নাকিলে সাই মাছি নাই বেরমা বুতই বেরমা বুতই বনব সব পুলা সকানা খাবা বনব বুম ফাকানা বেরমা বুতই বেরমা বুতই
0: বা
1: ইরিসি ইনিসিমি থঙি চালা যাক
0: মুংসা আবংখা বেরমা বুতই বা বেলাই খেন খোনা তো চিনি সামুং তো গোদক তঙ্গ সাকৈ আওয়ান্দ্রু চাতাং না হেঁকে মসদেন বেরমা বুতই আবনি বিশিং অমক কাইসা হেঁকে বেরমা বুতই
1: বেরমা
0: বুতি মুংসা সঙ্গে না দিতা খাফুনি মার্কিসিং বেলাই খে খনাত খাইনাই গ্রহরকা চিনি খাম্পার নি সৈক্রং অবনি বেরমা বুতইন তৈনে বসইকা আও বাক্সা বাক্সা হংকে খনাকা হংকে সানা মুসুং ফানজ মুসুং জাগাই তোমায়খানা সঙ্গে সুখমান ওহান মুহান টহান চাদি ইয়ং উয়ং ফাতার থাঙ্কা হংকে তো তাই সানি হামিয়া ও বেরমা বুতৈন বেরমা মুইন সঙ্গ খাতং জাগলাইমানী হে দিবা এসুকমান কথক চার দে ও বেরমা বুতির সাই নাই মুজুংখা হই সালায়ু আবন বাকি নক রং মা খাতং তাইব ও বেরমা বুতিরকি বাকি আবন বাকি নিনি সৈক্রং অবনি খাম্পারনি বব বেরমা বুতৈন তৈনাই তংসা সৈকিয়া বেলাই বেলাই হামবাই অজর হাইনহাই নাই নেগ্রেসন সাবতংফি হ্যালো
2: হ্যালো
0: আও ফুংকাহাম
2: ফুংকাহাম তাকুন বেলাই বেলাই খাতং থগতে নে
0: নেখরাং
2: নখনাবই আগি নানো থাগো সং সালাংমানি ইয়াং নে মেথাইলা সাখলাই পায়ো খুংনে মেথাইলা সায়া পায়া মকং বজর
0: বাহ
2: নে নং খরাং রং নখনাবই খাতং থগই একাইন বফুর সময় থাইন

মন্ত্রী বক্রাও নরেন্দ্র মোদী তিনি ভিডিও কনফারেন্স নিজ সেববাই ফিল চি চুকু রোজগার বাণিজ্য খরক চিবা সাইনি কবাং কতাল সেবক মান্নাই সিকলা রকনো অফার লেটার ইয়াফারানো তাই আবনুরগৈ সংসাজাক পান্দা

ককনারেগানা। হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাকা হাস্তেও ওয়েল পাম হুকবার মুখ থাঙ্গ চাসারনাও তাই ফোয়ারনাও হাস্তে হাপাং নাংকুকমণি চুবাসু রুয়ানো। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স আমজুকমুংনি অংখারি মিয়া কারিজাখা পিসিএম গ্রুপ পুইলা অংখা শ্রীকৃষ্ণ মিশন রংনকনি অর্ঘজ্যোতি সাহা, সেকেন্ড অংখা বিলুনিয়া সরকার ইংলিশ মিডিয়াম রংনকনি অনিমেষ সরকার, তাই থার্ড অংখা শিশু বিহার রংনকনি আকাশ চৌধুরী। পিসিবি গ্রুপ পুইলা অংখা মডার্ন হায়ার সেকেন্ডারি রংনকনি বৈভব রায়, সেকেন্ড অংখা শিশু বিহার রংনকনি আকাশ চৌধুরী, তাই থার্ড অংখা শিশু বিহার রংনকনি অর্ণব মিত্র। ভারত হাপাংনি বরম গনাং কুচুকুক বরম পদ্ম সকাতনি বাকি কয়মং রনা সাজাখা ও সকাতরগ্নি বিশিঙ্গ তঙ্গ পদবী ভূষণ পদ্মভূষণ তাই পদ্মশ্রী সকাত। নৈশাই নৈশি সিনি বিশিও লুগুফান ছালো ভারত হাপাংনি পদ্ম সকাত মান্নানো অনলাইন তৈ কয়মং রনা নাংনাই। হাক্তরনি খরা কম্পা কাহামকুক সামুং তাই বরনি ফান বাংরনাও সামুঙ্গ গদালজাক মথরগ্ন বরম ইয়াফারনাও ভারত হাপংনি হদা মানকুবুই তাই ফান বাংরিমুং নাইখুং বসং সকাত নৈশাই নৈশিদক সামুং চেংজাখা। বুসকাং দামনৈশি ব্রুয় হাস্তিনি ব্যবাগ হাঙ্কর ফেরাং ককমা বাই বাক্সা ওয়াতৈ ওয়াইমানো হনৈ হজাকমুং রেখা নবার তৈবার নাইখং হাকে তাপসুজরানী কক বরক নিউ সেটেলাইটস খানাবাখ্যা।

0: आओ नाई नाई फिशन है क्यों जरो कोक दुबो सबतों हेलो
1: हेलो
0: आओ दीपर कहाँ
1: दीपर कहाँ
0: आओ सागरा दी
1: नाम थागोनी पंचलो की थाहरी चंगो
0: ओ पंचलो की बो जागनी
1: सुनाम थागोनी
0: सुनाम थाकुर बियांग आबो
1: बियांग गाबर दी
0: ओ गाबर दी सुनाम थाकुर नी पंचलो की दो सागरा दी हाइके তিনি সে পুইলা কল খাই হর তিনি খানা উইনা খানা টক জাগই নল তিনি টঙি মানলিয়া বা বেলাই হামবাই আক নুনু লাম নুনু লামসুগ নং বো সিনি দো আকো হাইকে বেলাই হামবাই ওলো করং দি দো আও খাপং নি মারি গিসিং তাই খরকসা সিনি নুখুঙ্গ হাপাই কোয়া বহংকে আইং গাবর দি আম সাইনি নো সুনা রাম পারা দা তামনি শাখা আর নি বুকু পঞ্চলক্ষী ববহাইনো সিনি এফ এম নুখুংনি নো খরকসা ওংখা জমৈ করং হরকা আও নাইফিয়ন কক দুগো সাবতং পি হ্যালো আও লামসুগো তৈ দীপর কাহাম আও আও আও আও আও বনুবলে
2: জমাতিয়া কপাল বাই বুগি
0: নাম
2: মশাই মাইয়া আমি বুগি ফরক
0: সাইমানে
2: বুগি মাকা মনে বসাই মাইয়া থানি লামা
0: থাইনাই
2: বেলাকে

0: আও তাবুক জরাও নখা সময় ফাইকা ফেরাঙ্কি ওয়াতি রক ওয়ানানি নাই টু রকনি সিং সাইমানো আওয়াতি রক ওয়াইনু মানো নবার কত রক শিব সাইনু মানো তামনি হনবা ওয়াতই মলবা হাই দিবা না খাবনে মার্কি সিং আও হাকে জর নর না মুটো খাইবর নানি মুসঙ্গ মল সঙ্গি সালাকা হাই দিবা না হে বাংলা রক বাই হাইকা ইংলিশ রক বাই মল যে সালাইমানি সিন কক বরক নি জুদা দেখে ফেরলায়ো হ্যাঁ দিবা হে কক বরক বাই মলনি মল হে বেবাগৈ কাইব্রেসে দোদো আবংখা উইন্টার সিজন হি মানে আবখা মাসিং মল সামার গাহকে তুমলাং মল রেনি সিজন গাহকে ওয়াতি মল তাই অটাম গাহকে সাসলাং মল তাবুক গাহকে ওয়াতি মল খবজাগৈ দো খবজাগনাই তামনিকে তাবো গ্রক ত্রিক খাই ওয়াতির ওয়ানানাই হাইয়া দিবা না মাইতৈ বরলাইনানি জরা ফাই দমাবা আও হাইকে অস্ট্রোডিওনি জরা খব দীপরনি দামচিনৈ সতি নৈজিব্রৈ ওখা নাইন ককদগ সাবতং হ্যালো
1: হ্যালো
0: আও দীপর কাহাম
1: হাইনো নাম দোলে
0: আও আও দেনি আং সেমানো কগলব রক ককটাং রক সালাই খেতা রসামুং খানার নাই তাই সারসা দং রসামুং খানার নাই তা কক রে নুনা রসামুং খানার ওয়ান দো দেনি বেলাই হামবাই দিনই নুনাং রসামুং খানার নাই দো কক রেখা তা সাজিরি হামবাই আও হাইকে আও তিকিৎসা জরা দংখবা সে খাপাং ইয়াখ্রাই পান্ডাও তিকিৎসা জরা দংখ হে আও নাই সাব ককদাং কগলব হাইকে কথমা রক সাব সানার মজুং জাগি তংখানা নাইগ্রা সিয়ন হ্যালো
2: হ্যালো
0: আও দীপর দীপর কাহাম
2: দীপর কাহাম স্যার
0: বা ই দীপর কাহাম
2: তিনি নো পয়লা পাপন স্যার বাই কগমা সাও কাজে ফোন খাই মানে ফোন সাসা হাবে কি মাইয়া
0: ওহো
2: বকা বকা দু দু সুকা
0: কগদ মাসা নো মাসা গলা কাহানো
2: বকা আছে কাহানো রসনাই
0: কলি না বিশ্রাই সদার কামিনী কলি দ নং বসি অ এফ এম নুখুনি খরকচা নংব হ্যাঁ দিবা গুবন সাল রকব গ্রংদি হে ককটান কগলব রক সানা রিয়াফোন মানখা হে কেরং কথমা রক আগি সাইফ্রু খানামা রক রিদিবা আবরং ফোন আবরং উল রক মুটু খাই নাগ্রা দিতা হে উলনি পান্ডা রক হে সাল খানা লাইসি নাই নিন খুক্তই বেলাই দিবর কাহাম মাক গরং মান বাকি দো হামবাই আও হাইকে তৈ খরকসা হাইন হাই চিনি নখুঙ্গ ফাইপিউকা খাপাংনে মারে কিছু হাইয়া দিবেনা চিনি নখুঙ্গ তাইব বাংরগ বাংরগ মেম্বার আও নাইন কক দগ সাবতং ফিয়াক হ্যালো বেলাই দিবর কাহাম ই
3: খরং বাই সদানন্দ খরং এক কুঞ্জ 어다놈도 꼭 사면 한 쪽 아니나 봐.
0: 오.
3: 신이가면 안 안닌다 세바스.
0: 아우 아우 신우 신우.
3: 아 잠깐 꼭 땅카셔 사진이 소모이 검롱 가나나.
0: 이 너 그래. 번호 니니 누낭 세브나이.
3: 아니 꼭 땅 아니 꼭 아니 꼭 땅이 부문 그 부라 부라 마사도.
0: 부라 거럭사.
3: 에 부라 거럭사 봐 부라 마사다.
0: 그러니까
3: 하숙 돌아니 부라 마사.
0: 이.
3: 사티오 사오마이룽 몬사.
0: 오.
3: 왁 마사노 무즈덱 파이샤 미시 마사노 파이샤. 대능마니 마네이. 골라 타이샤 난고트이. 도와 능마니 다바. 칼리 구팡 섣도루.
0: 와.
3: 그러니까 도와 난고 골라 골 골라 타이샤. 아붕 사붕 따위는 똥어 능이는 똥어 따이 누마부 능이는 똥어 아이카는 딘부 탕구 어 보라마사 머리 부묵나 하숙 돌아니 보라마사 벨라이 한바이
0: 바 벨라이 한바이 닌모 주다 농카 할래 왓참은 하이 샹그리 가족성 한 꼬르마
3: 뭐 아리 바프리 바 아니
0: 먹 톰 덤트로 긍정라
3: 에 아주 고파르 마타 노 아주 좀비 부라로바
0: 하이르 카카 하이 파샤
3: 에 보코럭토르 하이 와그마서세 무즈뎅 뱅사세 와그마서세 무즈뎅 뱅사게 니 마이센카 타이샤
0: 베카랑 록순 요게타 바바이
3: 요야 요야 에도 시마상카 타이샤 신탕보니
0: 뭐 노맹니 오 맹니 카나마니 아 맹 송하뇽나자
3: 아 맹 송더롱 노 아브럭 아브럭 부라사바시 만포 오고 탕포로
0: 그러니까
3: 아버로 봉이 와상노 칸가 생아버 코럭 와팡 가박 바이 아버나 와팡노
0: 너 궁산이 와 발이 두이만 훈이 카나오
3: 마 두이만 야보 보 사타 사타 바더로 말아이래 미니 이게 까가 능모 바이게 또 마네 빠디자 아니 오 나타 칸가 이때 스파 유리샤오 그러니까 우대 아기 pul tok mani hamar da gamu a de bo kri ja sima hamar hum la bun na e a kotama asisoni danga furu u pramonogor thang mani ar kasha chini bijay nodi to ai rangapani
0: a it bata gana bo
3: ar ya ayang jogai bari se
0: o harung para bakhak tei
3: ai ti thang mani abo tau kai harung para se sankhyang it bata tei

0: आव खापनी मारकिसिंग नरगनो लामसक फिरो हायनो हाय नरगनि हमजाकमा चिनि खातुंगमा पांदाव नायनो कोकदो साबतो हेलो
1: हेलो मनाय
0: आव दिबोर कहाम दिबोर दिबोर कहाम बाय
1: बतो
0: नंग
1: खाबाय मालिया
0: दो निना बसन खाति तोनलाय सेवान बाय बतो
1: मोबाइल बेतारे बतुर पाय बाय से
0: ओहो निना बनो নিনা বনো সেন খাতি খাতি ওই তো নাই সিনাই দো কবন সালনি বাগ সুকুময় ও বড় সামু বা নং বড়নি আছে সামু কসাম কসাম র খা সা সা
1: শচীন্দ্র
0: আং তাবং মাই এফন আং নাইটুগিনে নং আং প্রোগ্রাম তংটতই আং নাইটুগিনে নুরাং খনারনাই নরনু উসাঙ্গবাং খনারকা হিমতে হিমতে তংগো আবদো ই বিমলের সামং নুরাং খনারকা হংকে সুকুময় হায়কাপ শশীন্দ্রনির সামং আং নাইটুগিনাই নাই দো
1: শশীন্দ্রনিকে
0: বকরিনি চিমি নাসিঙ্গি তংমানি শচীন্দ্রনির সামং তোলে তঙ্গ হাইফানো বখ্রিনি চিমিং অব বখ্রিনি চিমিং গেকরিতা শচীন্দ্রনি তাং সারি নেগের শিওনাকো হাইকে বিন বনাই তুক নাই হামবাই এক খাফুনে মারে গেছি ইং ব বাইকত সাহর কব ঘর মানে এরসাম খানার দি হই নাই শচীন্দ্র হাইকাবা সুকুময়নি এরসাম খানার গার দি হই নাই হাকে অজর শচীন্দ্র বাইন সাবজাক বন রসা মংতংসা বিন বাকি ইংরা সে তঙ্গাক অজর রসা মংতংসা শচীন্দ্র বাই রসাবজাক কালী কী খে

0: हेलो
1: हेलो।
0: आओ लम सुगो दीपोर कहाम
1: हाँ दीपर का हम ताकुंग बो दीपर का हाँ अने निकुमांग का यंग काबर दी एसटी पारा बे रोटी रंजन
0: आओ एसपी का मिनी रोटी रंजन ना
1: एसटी पारा एसटी पारा
0: अरे वाह
1: তারমানে আবার সৌদরে ঠাকুর পারা পাঞ্জাব
0: ও
1: সৌদরে ঠাকুর পারা।
0: হাই নি শাড়িটা
1: আচ্ছা আচ্ছা
0: সুদরাই ঠাকুর কামিনী শাড়িটা
1: আচ্ছা আচ্ছা
0: নিনে
1: আচ্ছা
0: কামি গানা তো হা আয়ং বেরজ তেরজ জং টং টং মাইবলে হ্যাঁ শাড়িতে নং সুদরাই ঠাকুর কামি হ্যাঁ দ ককরে
1: আচ্ছা আচ্ছা না কিসা পারার মুখ কিসা লগই থাঙ্গো হনে নাই কিসা সকেও সাই দিছা
0: হাইয়া কামির নি মুখ রঙ আসে বাথং কথা শাড়ি
1: আচ্ছা আচ্ছা
0: কামিনী মুং
1: হামবাই হামবাই
0: না সাগরা দি হাকে নেন তামনে বাগি কল খলাকে
1: কল খালাই মঙ্গা তাকো ও যে হিন্দি টকের নে রসামুং খানাই বানো
0: দ সালিতা দ তাই নিয়ে না
1: আচ্ছা উঙ্ক বেথ মেরে পাস তু যে দেখ তারা মনে পাই অর লতা নস করব রসাব সিঙ্গেল আর তু দাস ওয়ার্ড করব বব সিঙ্গেল রসাব অর তে তাব আং খানা নাই মা খাই লতা মস করলে আপ তাম উন খরা নাম তো কথা
0: বো ফিল্ম নির সামু আবো
1: আপলে ইয়াদু কা কসম
0: ইয়াদু কা কসম হ্যাঁ
1: হ্যাঁ
0: ও
1: ইয়াদু কা কসম নে বেঠে মেরে পাস তো যে দেখতা রাহ
0: বা আব না খানা খানা মা বালু খানা না খানা মা দা বালু খানো
1: পাল পাল দা বালু দা
0: আসে সামুং কসাম রক নু মুখানাও না
1: এ সামুং কসাম নক খানা পাবা
0: বুফর রক খানা মানিং খানা নাঙাবো
1: আঙাবো এটি এটি সিক্স সেভেন রক
0: ম 1985 নি ফিল্ম বেঠে মেরে পাস তুজে ইয়াদু কি কসম হাইছিলা না জিনাত আমান তাই মিথুন চক্রবর্তী
1: মিথুন মিথুন চক্রবর্তী
0: বা লতা মঙ্গেশ কোন খরাঙ্গ দ খানা না খানা ওই টং থগই না করে দিদ
1: আচ্ছা।

খাবনে মারখিসিং নর খানাই তঙ্গ সারসা পয়েন্ট ডক মেঘার্য এফ এম উজ্জয়ন্ত নরকনি হামজাকমা চিনি খাতুংমা পান্না আও নাইন এন হাইক জর কক দুগ সাবতং হ্যালো আও বেলাই হামবাই তাই লামসুগ আবার খাতে হইতো লাইস তাই সালসা সেন খা লাইছে নাই বর সামুং স্যার ব ফিল্ম সাগর না তিনি খরম খরতাম খরনি খরতাম সিনি নুখুঙ্গ হাপাইকা দৌ তিনি তিনি সিমুং খরম খরতাম সি নুখুঙ্গ হাপাইকা বর বসিনি পান্ডার খানাও তঙ্গি মালিয়া তিনকে মা রঙা হানি সাহরবায়ু ঋষি কাপুর ডিম্পল কাবাডিয়া অম বা 1985 নি নমব দৈজলাং কিনার নি মানে কক্তা সাগর কিনারে দিলিয়ে

0: আও খবরে মারে কিসিং সাগর ফিল্মের সামংখনাকা লতা মঙ্গেশকর তাই কিশোর কুমার নি খরাঙ্গ নাইফিও না কক দুগো স্বাগতম পি হ্যালো
1: হ্যালো দীপর কাহাম
0: আও দীপর কাহাম
1: কাহাম করুন না তোমরা খো
0: আও কাহাম নো কাহাম নো
1: তিনি ছাগ ধরতে লাগব কাহাম নো ওকে এটা সামু হিন্দি তো কিনি কাছে খানাব না
0: দহ
1: ওকে ও হেন লতা নিয়ে সব যাক আইকিউ সর নাম দাম কামু আবু বই কিসা মুতুমালি আং থাকা তা সামু ও আইকিউ সর নাম দাম কামু তামজানি
0: খানাই
1: খানাই
0: হামায়।

0: आओ नायफियो नायखे अजराव हायनो हाय कक दुगर साबतं नरक खनाय तंग अजराव नरकनि हामजाकमा जिनि खातुंमा आओ नरकनि खनातक जाकमानि रसामुंग र खनानन बागैनाय ग्रं हरदि 03-81-232-6253 कक दुग नामनि बिसिंतै रसामुंगनि कक थाय ताय फिल्मनि तंगै फिल्मनि मुं हायखबा अरसाबनाय अरसाबनाय साबो अरसामनि उरसामुंगनि कक थाय আবার নরক সাকাঙ্কে ডাকতে ডাকতে নরক নক নারি মানদ। হ্যালো
1: হ্যালো
0: আও লাম সুগো আও দীপর কাহাম জম্পুই জলানি বিশরাই দ সাদি নিনি খরাং কিসা মরে মরে তিনি বিশরাই
1: হিন্দি টকেনি ন রেতা মুখ নানাই
0: কামু হাস্তে জানা তুম না দু কয়েডি কিশোর কুমার নি খরাঙ্গ সবলা দ খানাদি হাইকে নিন খানা দক জাগমানে এরসামুং হাস্তে জানা তুম দো খানাদি আও হাস্তে জানা তুম বিশ্রয় কবখরকা ফিল্ম এরসামুং খানার দি হিনে দু কয়েডি কিশোর কুমার নি খরাঙ্গ

0: আও খাবনে মারিকি সিং রসামুং খনাতে খনাতে জরা দীপর্ণি দামসা লাইলা হাতাবলে দামসা তাই সতি চিসার ইংলাহা আও হাকে নরক নরনি খনাতক জাগমানি রসামুং রক খনানো বাকিনে কেরং হরি মানো
1: মদন জি নহি সকতে

0: নাইন এগারেশন হ্যাকে হজর কগদুগোর স্বাগতম ফি। হ্যালো হ্যালো
1: দিবর কাহাম দারা
0: হি দিবর কাহাম
1: আমতা করজালানি বিরজাস দারা শোনা ওয়াটি বুঝাছি কইতবা ওয়াটি নি রিসা মুছে খানা মুছে দখা দারা
0: ওয়াটি ওয়াই দখা না
1: ওয়াটি থাকিং অফ হাই সংপা দতা
0: ও
1: মানি দেখা দো ও কম ওয়াটি নিয়ে সালো।

শুনছেন আগরতলা থেকে রিলে করা এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আপনাদের রিলে করে শোনানো হবে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে কলকাতা সফর সেরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দিল্লি পৌঁছেছেন। আজই তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। দেশে পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় শাংসি প্রদেশের চিনওয়ান কান্ট্রির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 82 হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। 29তম রোজগার মেলায় আজ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ দেন।
1: আজ 51,000 সে জাদা ইউওকো সরকারি নৌকরি কা নিযুক্তি পত্র মিলা হ্যায়। আজ আপ সভি দেশ কি বিকাশ যাত্রা মে अहम भागीदार बन रहे हैं, जिम्मेवार भागीदार बन रहे हैं। रेलवे, बैंकिंग, डिफेंस, हेल्थ, एजुकेशन, आप सभी नई जिम्मेदारियां संभालने जा रहे हैं। आने वाले वर्षों में विकसित भारत के संकल्प को सिद्ध करने में आप सभी महत्वपूर्ण भूमिका निभाने वाले हैं।
0: দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 3টি। কলকাতার শিয়ালদায় বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

0: এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 147 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে পরিকাঠামোকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আজ 29তম রোজগার মেলায় এক ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশের সমস্ত মানুষের কাছে যোগাযোগ সহ অন্যান্য সুবিধা পৌঁছে দিতে সড়ক, রেলপথ সহ পরিকাঠামো নির্মাণের কাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
1: ভারত কি গ্রোথ স্টোরি আর এমপ্লয়মেন্ট জেনারেশন ইসমে ইনফ্রাস্ট্রাকচার কি বহুত বড়ি ভূমিকা হতি হ্যায়। জব গাঁও, ছোটে শহর আর দূর দরাজ কে ইলাকে বিকাশ সে জুড়তে হ্যায়, তভি দেশ কি প্রগতি কা লাভ জ্যাদা লোগো তক পৌঁছতা হ্যায়। পিছলে 12 বর্ষো মে রেলওয়ে, হাইওয়ে, এয়ারপোর্ট, লজিস্টিক্স, পোর্ট, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার পর কল্পনা ভার কা তেজ গতি সে বিস্তার হুয়া হ্যায়।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি প্রণয়ন করবে। কলকাতার শিয়ালদায় আজ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে নবনিযুক্তদের নিয়োগপত্র প্রদানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে রাজ্য সরকারের চাকরির জন্য সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ওই মার্কশিটের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এর ফলে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে। রাজ্য সরকার খুব শীঘ্রই এ সংক্রান্ত একটি নীতি ঘোষণা করবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে যাতে সাংবিধানিক নিয়ম মেনে সংরক্ষণের সুবিধা দেওয়া হয় তা নিশ্চিত করা দরকার। কেন্দ্র কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময় এবং অবাধে নাগরিকদের কাছে পৌঁছানো দরকার। নতুন দিল্লিতে তাঁর মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী চৌহান একথা বলেন। এই বৈঠকে তিনি কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের বিভিন্ন কর্মসূচির রূপায়ণের অগ্রগতি পর্যালোচনা করেন। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন, আগামী 5 বছরে সে রাজ্যে 1 লক্ষ নিয়োগ শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষা দপ্তরের এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকের মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিকদের প্রতি বছর অন্তত 20,000 শিক্ষক নিয়োগ করার নির্দেশ দেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ ও সুশৃঙ্খল করতে এখন থেকে প্রতি বছর জুলাই মাসে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রে স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আরও একদিন বাড়িয়ে আগামীকাল পর্যন্ত করেছে। এর আগে ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে কলকাতা সফর সেরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দিল্লি পৌঁছেছেন। আজ সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে সস্ত্রীক অবতরণ করেন তিনি। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তাঁকে স্বাগত জানান। সেখান থেকে তাঁরা মিশনারিজ অফ চ্যারিটিতে মাদার হাউসে গিয়ে মাদার টেরিজার সমাধিস্থল ঘুরে দেখেন, পরিদর্শন করেন দুস্থ শিশুদের জন্য তৈরি চিলড্রেন্স হোম। সমাজ মাধ্যমের এক বার্তায় গোর জানিয়েছেন, আজই রুবিও দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সেবা তীর্থে দুপুর 1টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা। সফরকালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা এবং বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, নিরাপত্তা, প্রযুক্তি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হবে। 9 দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার কারণে এ সিদ্ধান্ত। বর্ধিত দামের উপর কর আরোপ করে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে 94 পয়সা। 1 লিটার পেট্রোলের নতুন দাম হচ্ছে 110.64 টাকা। দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম হবে 99.91 টাকা এবং ডিজেলের দাম হবে লিটার প্রতি 92.49 টাকা। অন্যদিকে কলকাতায় ডিজেলের দাম লিটার পিছু 95 পয়সা বেড়ে হয়েছে 97.02 টাকা। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড সিএনজির দাম কিলোগ্রাম প্রতি 1 টাকা করে বাড়িয়েছে। এর ফলে জাতীয় রাজধানী অঞ্চলে 1 কিলোগ্রাম সিএনজির দাম হবে 81.09 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চীনের উত্তরাঞ্চলীয় সাংশি প্রদেশের চিন ইউয়ান কাউন্টির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতদের সংখ্যা বেড়ে হয়েছে 82। গতকাল সকালে এই খনিতে দুর্ঘটনা ঘটে। আরও 9 জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে জানা গেছে। জোর কদমে উদ্ধার কাজ চলছে। এদিকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্রুত উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও তিনি এই ঘটনার বিস্তারিত তদন্তের পর দায়িত্ব নির্ধারণের কথাও বলেছেন। কর্মস্থলে নিরাপত্তা বাড়ানোর এবং ঝুঁকি চিহ্নিত করে দুর্ঘটনা এড়িয়ে চলার উপর তিনি জোর দিয়েছেন। কঙ্গোতে ইবোলার সংক্রান্ত কঙ্গোতে ইবোলার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0: জনস্বাস্থ্যের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা অত্যন্ত বেশি বলে ঘোষণা করেছে। WHO-র মহানির্দেশক টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস জানিয়েছেন, এখনও পর্যন্ত 82 জনের সংক্রমণ এবং 7 জনের মৃত্যু হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংক্রমণ পূর্ব কঙ্গোর কিছু এলাকা এবং প্রতিবেশী ইউগান্ডাতেও ছড়িয়েছে। তবে WHO জানিয়েছে, পরিস্থিতি এখনও মহামারীর পর্যায়ে পৌঁছয়নি। অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার পাল সমুদ্রমে ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিক্সে আজ ভারতীয় রাজস্ব পরিষেবার 76তম ব্যাচের অফিসারদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। আধিকারিকরা শ্রী চৌধুরীকে গার্ড অফ অনার প্রদান করেন। এই উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সন্তোষ প্রকাশ করেন। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত পবিত্র হেমকুণ্ড সাহেবের প্রবেশদ্বার আগামীকাল পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে। এদিকে পঞ্চ পেয়ারের নেতৃত্বে তীর্থযাত্রীদের প্রথম দলটি গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। দলটিতে দেশ বিদেশ সহ 5,000-এরও বেশি পুণ্যার্থী রয়েছেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ED জমি ব্যবহারের ধরন পরিবর্তন সংক্রান্ত ভুয়ো সম্মতিপত্র দেওয়ার মাধ্যমে অর্থ তরসুপের একটি মামলায় জলন্ধরের ইন্ডিয়ান কোঅপারেটিভ হাউস বিল্ডিং সোসাইটির সেক্রেটারি অজয় সেহেগালকে গ্রেপ্তার করেছেন। পাঞ্জাব পুলিশের কাছে কৃষকদের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া একটি FIR-এর কারণে ED এই তদন্ত শুরু করে। কৃষকদের সই জাল করে ওই জমিতে সানটেক সিটি নামক একটি মেগা রিয়েল এস্টেট প্রকল্প গড়ে তোলার এই সম্মতিপত্র তৈরি করা হয়েছিল বলে খবর। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিনের জন্য দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশেও একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে IMD। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। SpaceX তাদের স্টার্টআপ স্টারশিপ সুপার হেভি রকেটের সবচেয়ে শক্তিশালী সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। চাঁদ ও মঙ্গল গ্রহে ভবিষ্যতের অভিযানের জন্য তৈরি মহাকাশযানকে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য করার লক্ষ্যেই পরীক্ষা চালানো হয়। IPL ক্রিকেটে আজ লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ গতকাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 55 রানে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে কলকাতা সফর সেরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দিল্লি পৌঁছেছেন। আজই তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী বিলোনিয়া। এখন আগরতলা থেকে রিলে করা FM উজ্জয়ন্তের কব্বরক অনুষ্ঠান শুনুন।

0: আও খাবনে মার্কেজিং দীপরনি দামসা সতি ব্রিচি নই হংখা আও হেকে অজরাও নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্ডানি পাইথাকনি রসামুং অংশিনাই অমন নায়ন সাবতং হ্যালো
1: হ্যালো
0: আও লামসুগো
1: স্যার আং কল সাবু সেকেন্ড কল আছে দো আং জামুজন কি সুত ভার জাং ন রসাম খাইছা কপ তো তো রেহিনি নি কাহা গয়ে হে মনি হে খানা জে মনো
0: কপ টপ চুপ রেহিঙ্গি
1: কাহা গই হে কাহা যায় জি মনি
0: ও আবো সামনি সামনি ফিল্ম সিং কমাবো
1: আদিত পন্তওয়ালি
0: ও
1: আং কল খাইছা কা খা আং ফাস কলা রগ মিনা মিনা মেদম কপ
0: হাইছে না
1: খানা যে মনে স্যার
0: দ নাই নে নেতা
1: ও
0: বর সামুঙাব
1: কাহা আগাই হে কাহা যাই জি মনে
0: আব তো কাহা
1: মহারাজিস ভাই লতম সনি গান
0: হাইছে না মোহাম্মদ আজিজ তাই 1988 নি আকে মান খানা মনং খানা খানা দি কপ্তক চুপ রোহঙ্গি 1988 ফিল্ম মিসিনী সামুং কাহা আগায় হাম কাহা খোগায়

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মিড ডে নিউজ ইংরেজি সংবাদ। এখন বিভিন্ন শিল্পীর গাওয়া দেশাত্মবোধক গান শুনবেন।

0: শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে। প্রথমেই রয়েছে আমার কথা, বলবেন গৌতমী দত্ত, শিক্ষিকা, ভগিনী নিবেদিতা ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, উদয়পুর, গোমতী, ত্রিপুরা।
1: আমি শ্রীমতী গৌতমী দত্ত, একজন বিষয় শিক্ষিকা। আজকে আমার কথা অনুষ্ঠানে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রকে জানাই অসংখ্য ধন্যবাদ। অতি সাধারণ একটি মেয়ে, প্রথমে তুলসীবতী স্কুল, তারপর ওমেন্স কলেজ, তারপর ত্রিপুরা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির পড়া শেষ না হতেই যোগদান করে দিতে হয় চাকুরিতে। বাবার হাত ধরে প্রথমে চাকুরিতে যোগদান, গ্রামের স্কুল প্রথম পোস্টিং, কিন্তু যেতে হবে বড় ক্লাসে, পড়াবো দর্শনশাস্ত্র। খুব মনে পড়ে, আজও সেই দিনটি খুব মনে পড়ে। এখন অনেক ছাত্রছাত্রী, অনেক প্রতিষ্ঠিত বিভিন্ন শহরে সারা ভারতবর্ষে, খুব আনন্দ হয় ওদের কর্মপ্রাপ্তিতে, ওদের সাফল্যে। আমি আবার ছাত্রছাত্রীদের খুব প্রিয়, কখনো বলে ম্যাম, কখনো মা। নিজের পরিবার আর ছাত্রছাত্রীদের নিয়ে বেশ ভালোই আছি, দু তিনটে সামাজিক কর্মকাণ্ডের সাথেও জড়িত আছি, ভালো লাগে সবার জন্য একটু করতে। আমাদের রয়েছে সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত আমি অপরাজিতা, একটি সামাজিক সংস্থা যা বর্তমানে ত্রিপুরা রাজ্যে বহুল প্রচলিত। এর উদয়পুর বিভাগের সম্পাদিকা হিসাবে

0: করছি, আছি আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদেরও সদস্য হয়ে, এভাবেই চলে যাচ্ছে। এখন আবার নতুন দায়িত্ব, বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শিশুদের প্রথম তিনটি ক্লাস আমাকেই করতে হয়। এ যেন এক পরম পাওয়া, খুব ভালো লাগে শিশুদের নিয়ে থাকতে, মনে হয় যেন ঈশ্বরের সান্নিধ্য লাভ হচ্ছে। একটু একটু গান বাজনাও করার চেষ্টা করি। 30 বৎসর কাটিয়ে দিলাম চাকরি জীবনে, ছাত্রছাত্রীদের হৃদয়ে যে স্থানটুকু করতে পেরেছি এটা নিয়েই বাকি জীবনটুকুও চলে যেতে চাই। ছাত্রছাত্রীদের সাথে সময় কাটাতেই সব থেকে বেশি ভালো লাগে। আর ঈশ্বরের কাছে শুধু এটুকুই প্রার্থনা, বাকি জীবনটুকুও ওদের প্রিয় ম্যাম হয়েই থাকতে চাই। ধন্যবাদ।
1: আমার কথা, এতে আজ শুনলেন গৌতমী দত্ত শিক্ষিকা, ভগিনী নিবেদিতা ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় উদয়পুর গোমতী ত্রিপুরা থেকে। এখন রয়েছে দুপুরের আড্ডা, আজ শনিবার। আপনারা জানেন এই দিনে আমরা সরাসরি আমাদের বন্ধুদের সঙ্গে কথা বলি এবং তাদের মনের কথা আমরা জানতে পারি এই অনুষ্ঠানগুলোতে। আমরা আছি দুপুরের আড্ডায়, শনিবার আজ রয়েছে লাইভ। প্রতিদিন এই আড্ডায় আমরা পেয়ে থাকি আমাদের নানা বন্ধুদের, যারা তাদের মনের কথা বলেন, প্রাণের কথা বলেন এবং এই অনুষ্ঠানে আমরা জানতে পারি আমাদের নানা বন্ধুদের নানা কথা, যা আমরা তাদের মন থেকে প্রাণ থেকে বেরোনো যে বার্তা আমরা তুলে ধরি আমাদের রেডিওর মাধ্যমে। হ্যালো, কে আছেন?
2: আমি লক্ষ্মীপাল আছি।
1: লক্ষ্মীপাল, হ্যাঁ, কোথেকে বলছেন লক্ষ্মী আপনি? বাড়ি কোথায় আপনার? জোলাইবাড়ি থেকে, তাই না? জোলাইবাড়ির বউ আপনি তো? আচ্ছা, এই যে আমাদের আজকে দুপুরের আড্ডাটা, এই আড্ডায় আমরা আপনার কাছ থেকে কিছু শুনতে চাইব। কি করেন আপনি? হ্যাঁ, লেখালেখির সঙ্গে যুক্ত? কি ধরনের লেখা? আচ্ছা আচ্ছা, কি ধরনের লেখা আপনার পছন্দ? আমরা কি আজকে শুনতে চাইব কিছু আপনার কাছ থেকে? যেটা শুনতে চাইব সেটা আপনি শোনাবেন? গল্প কবিতা কি লেখেন আপনি? আচ্ছা, একটা কবিতা দিয়ে তাহলে শুরু হোক। হ্যাঁ, ঠিক আছে।

0: তাহলে কি শোনাবেন প্রথমে আমাদের বন্ধুদের? যে অনুষ্ঠান আপনি জানেন আজকে দুপুরের আড্ডা রয়েছে, আজ শনিবার, আমাদের বন্ধুদের প্রথমে আপনি কি শোনাতে চান বলুন। আচ্ছা,
1: টের পেয়ে বিধির স্মরণে খুঁজি উপায়, তোমার কষ্টে রাত পেলে দেহ মনে ক্লান্তি, যেন শুনতে না প্রার্থনা যেন আগে তেমন প্রিয় থেকেও
2: এই জন্যে তোমার সাথে সময় কাটাতে চাই, সুখ দুঃখ সর্বাবস্থায় তোমাকেই খুঁজি, তুমি ছাড়া জীবন আমার অত্যুষিক্ত বুঝি, কিভাবে খুশি থাকে তোমার মন সেটাই চাই, অন্তর থেকে ভীষণ ভালোবাসি তাই। আমার একটা কবিতা।
0: বাহ, দারুণ! এটা কাকে উদ্দেশ্য করে লেখা?
2: ভালোবাসার মানুষই আমার হাজবেন্ড।
0: সেই তো। শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে আছেন গৌতমী, দুঃখিত লক্ষ্মী পাল, জোলাইবাড়ির বউ যিনি, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। লক্ষ্মী পাল লেখালেখি করেন, গল্প লেখেন, কবিতা লেখেন। প্রথম কবিতা আমরা শুনলাম লক্ষ্মী পালের কাছ থেকে। তো লক্ষ্মী, আপনি যে বললেন আপনি গল্প লেখেন, কী ধরনের গল্প আপনার পছন্দ? প্রথমত কোন বিষয়কে নির্ভর করে আপনি গল্পটা লেখেন সেটা যদি বলেন।
2: গল্পটাও বাস্তবকে ঘিরেই লিখি, আমার বেশিরভাগ লেখাই বাস্তবকে ঘিরে, আমার মনের অনুভূতিটুকুকেই গল্প কবিতা সব রূপ দিয়ে আর কি।
0: আচ্ছা আচ্ছা,
2: গল্প বলবো?
0: হ্যাঁ হ্যাঁ, একটু শুনি না, গল্পটার নাম কি?
2: খোঁজ।
0: ঠিক আছে, শুনি তাহলে।
2: মেয়েটিকে গ্রাম আদর করে হাতছানি দিত, সবুজ খেত কত কথা বলত, রাতে ঘিঘি পোকার পেছনে দৌড়ের সাথে সব গল্প ধরে, একদিন গ্রাম ছাড়লো, দূর হলো সবার, জীবনে বহুক্ষণ ডায়েরি বন্ধু হয়ে থাকলো অনেক কাল, সুযোগ ছিল না আলোকে আসার, সূর্যকে যেমন মেঘে ঢেকে থাকে না প্রতিভাও তাই, দূর করে রাখা সাথে দেখা বহু বছর পর, মেয়েটি এক নতুন আশ্রালো দেখতে পেল, সৃষ্টির যে এত এত আনন্দ তা উপলব্ধি করলো, সেই ছোটবেলার গল্পের জাল বুনেছিল যেন অনেক বছর দেখা প্রকাশের মধ্যে। হ্যালো,
0: হ্যাঁ, তারপর শেষ এখানে?
2: হ্যাঁ, এটা অনুগল্প।
0: অনুগল্প, বাহ, খুব ভালো। এবার আরেকটা কবিতা শুনি না। এবার একটা কি ধরনের কবিতা?
2: মিলনক্ষণ।
0: মিলনক্ষণ, ঠিক আছে, শুনি তাহলে।
2: আচ্ছা, অনেক রকমেরই, আসলে অনেক কবিতা লেখা হয়ে গেছে, তো কোনটা বলবো?
0: না, ঠিক আছে ঠিক আছে, ভালো লাগছে শুনতে, বলুন আপনি যেটা ইচ্ছে আপনার বলতে পারেন।
2: দু তীরে থাকা দুটি মন আকস্মিক কোনো পদক্ষেপে খুব কাছাকাছি চলে আসে, কেউ টের পাওয়ার আগেই, অন্য সব আনন্দের থেকে ভিন্ন মিলনের আনন্দ, সে হোক কারো মন শরীর আত্মীয় স্বজন, সে এক অদ্ভুত তৃপ্তি, নানা রঙিন স্মৃতি জমে যায় মনের মণিকোঠায়, নয়ন তৃষ্ণা মেটে না দেখতে দেখতে, বলার পিপাসা মেটে না বলতে বলতে, শোনাতেও আসে না তৃপ্ততা দুদিক থেকে, এই মিলন ক্ষণ দুটির বুকে চির শাশ্বত অমর, ভালোবাসার নব অনুভূতিতে বসন্ত বেলা, একে অপরকে রঙিয়ে দিতে চায় প্রেমের রঙে, এই মিষ্টি প্রেম ছোঁয়া যেন চির আচ্ছন্ন করে রাখে জুটির।
0: বাহ, দারুণ! এই যে আপনার কবিতা শুনলাম, অনুগল্প শুনলাম, আপনি কবে থেকে লিখছেন, কত বছরের চট?

0: ইচ্ছা আপনার?
1: এমনিতে আমি তো কবিতা লিখতাম আমার অনেক ছোট বয়সে, 13 বছর বয়সে লিখতাম, তখন
0: স্কুলে পড়ার সময় থেকে?
1: তখন আর মানে প্রকাশ প্রকাশের দিকে যায়নি আর কি,
0: আচ্ছা,
1: লিখে ডায়েরি বন্ধ আর কি কবিতাগুলো। এরপরে 2 বছর হলো আর কি এগুলো নিয়ে চর্চা, কবিতা পড়ছি লিখছি।
0: আচ্ছা আচ্ছা, কোথাও কি এটা প্রকাশিত হয়েছে আপনার লেখা?
1: হ্যাঁ, অনেক প্রকাশিত হয়েছে
0: কোথায়?
1: 2 বছরে বিভিন্ন পত্রিকা ম্যাগাজিনে।
0: 2 বছর ধরে প্রকাশিত হচ্ছে। লেখা শুরু খুব ছোটবেলায় স্কুল থেকে, তাই তো?
1: শুরু কিন্তু তখন হয়নি, মানে এটা নিয়ে চর্চা যখন যা মাথায় আসতো তখন সেটাকেই কবিতা রূপে লিখতাম আর কি নিজের মধ্যে।
0: আচ্ছা আচ্ছা, কে অনুপ্রেরণা আপনার?
1: প্রেরণা তখন ছোট মানুষের লেখা পড়তাম, যাকে এমন একজন আছে যার প্রকাশ প্রকাশ করতে পেরেছি তার বলতে পারি,
0: আচ্ছা আচ্ছা,
1: আরেকজন কবি।
0: দুজন আছেন নাকি?
1: একজনই তার লেখাই আমি ছোটবেলায় দেখেছিলাম, এরপর অনেক বছর যোগাযোগ নেই, এখন আবার দেখা হওয়ার পর তার সাহায্যে আবার প্রকাশ টকাশ হলো, সব দিকে আমার পরিচিতি হলো, প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বাচ্চা কাচ্চারা কি করছে?
1: আমার আমার একটাই ছেলে,
0: আচ্ছা,
1: এখন 11-এ ভর্তি করবো আর কি, মাধ্যমিক দিয়েছে।
0: আচ্ছা আচ্ছা, মাধ্যমিক পাশ করেছে, বা বেশ ভালো। বাচ্চার কি লেখালেখির হাত আছে, লেখায় আগ্রহ আছে?
1: না তেমন নেই, বাচ্চা তো হয়নি।
0: ছোট, তবু অনেক সময় না হয়ে যায়, মা বাবাদের যে গুণগুলো অনেক সময় দেখা যায় ছোট বয়সেই কিন্তু সেটা বাচ্চাদের মধ্যে ধরা পড়ে, যে মা লিখছে, মা ভালো গান করছে, আবৃত্তি করছে, নাচ করছে, সেটা ওরা দেখে দেখে মানে এটা করার একটা আগ্রহ বাচ্চাদের মধ্যে হয়ে যায়, তাই না? ছেলে কি করতে ভালোবাসে?
1: ছেলে এখন পড়াশোনা নিয়ে, এখন তো পড়াশোনার চাপ, আগে শিখেছিল অর্ধেক কথা আবার ছেড়ে ছেড়ে দিয়েছি আর কি,
0: আচ্ছা আচ্ছা,
1: করতো তবলাও শিখেছিল কয়েকদিন, পড়াশোনার চাপ পড়াতে আর আগাতে পারেনি আর কি ওই দিকে,
0: আচ্ছা,
1: বড় হলো আর কোন দিকে।
0: তবে যেহেতু ও এসব করতো, তার একটা এসব ব্যাপারে আগ্রহ ছিল, কিন্তু একটা কথা বলবো ভাই, একটু সময় করে ছেলের এসব গুণগুলোকে আবার ফুটিয়ে তোলার চেষ্টা করুন। কারণ ছোট যখন, এখন বড় ক্লাসে যাবে, আস্তে আস্তে পড়ার চাপ বাড়বে, কিন্তু একটা কিছু করা উচিত, সে যাই হোক সেটা মন ভালো রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কিছু করা উচিত, সবাইকে করা উচিত, বড় ছোট সবার যার যেটা ভালো লাগে সেটা করা উচিত। আর এবার আরেকটা কবিতা শুনি। লেখালেখির পাশাপাশি আর কি করতে ভালো লাগে?
1: ভালো লাগে স্টুডেন্ট পড়াতে,
0: ওরে বাবা, স্টুডেন্ট পড়াতে!
1: পড়িয়েছি 2-2.5 বছর পড়িয়েছি।
0: আচ্ছা আচ্ছা, কতটুকু বাচ্চাদের পড়িয়েছেন আপনি? ছোটদের, আসলে ছোটদের মাঝে থাকার আনন্দটাই আলাদা, তাই না? ছোট বাচ্চাদের পড়াতে বেশ ভালো লাগে, ওদের সঙ্গে মিলেমিশে বন্ধু হয়ে,
1: পড়াতে হয় না,
0: সেই তো, ছোটদের সঙ্গে যদি, সে যে বয়সের লোকই হোক না কেন, মিশে যাওয়া যায়, ওরা কিন্তু বন্ধু হয়ে যায়, সে আপনার বয়স সেটা সে যাই হোক।
1: এটা একদম মনের কথা, আমার লেখালেখি মানে অন্যদের পড়া শেখাতেও ভীষণ ভালো লাগে।
0: বাহ, তো এবার আরেকটা কিছু শুনি না, একটা বাচ্চাদের নিয়ে কোনো লেখা আছে?
1: বাচ্চাদের নিয়ে
0: হুম
1: সেভাবে বাচ্চাদের নিয়ে নেই, মানে বিভিন্ন ঘটনা যখন যেটা মাথায় আসে সেভাবে লিখি।
0: আচ্ছা ঠিক আছে, শুনি না, আর আরো কিছু শুনি আমরা। আমাদের দুপুরের আড্ডা জমে উঠেছে, আমরা

0: দুটি যুদ্ধের খেলায় মগ্ন, প্রেমের মিষ্টি বাঁধন ভাঙনের নেশা আসক্ত, মা ও সন্তানের নারীর টানে লেগে থাকে নিত্য বিবাদ, শান্তি নীর পরিণত হয় নষ্ট নীরে, আপন পর সবাইকে এক করে যা তা আজ বিভেদের কারণ, অস্ত্রের যথোপযুক্ত ব্যবহার না হলে জীবনে পতন অনিবার্য, মৃত্যুও দেবে হয়তো ভাবছেন। আমি এটা মোবাইলকে নিয়ে লিখেছি আর কি।
1: সেই তো অনেক গভীর কথা, অনেক গভীর অনুভূতি, যেটা যে যত তাড়াতাড়ি বুঝবে তাতেই মঙ্গল, তাই তো? হ্যাঁ, ছেলে কিরকম, মানে মোবাইল প্রেমী না পড়াশুনো করে? সেজন্যই তো মায়ের আক্ষেপ লেখায়, তাই?
0: ওটার থেকে মানে মোবাইল দিয়ে যা যা ক্ষতি যা যা উপকার এটা নিয়ে কবিতাটা আর কি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোবাইলের দুটো দিকই আছে, একদিকে ভালো দিক একদিকে খারাপ দিক। তো বাচ্চাদের যদি সঠিক পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তখন কিন্তু খারাপ যে দিকটা সেটা ততটা গ্রাস করতে পারে না, তাই না? ছোট বাচ্চাদের একটু বুঝিয়ে শুনিয়ে,
0: সেই জন্য এটা লেখনিতে আমি একটু ভাবটাকে ফোটাতে পেরেছি আর কি।
1: সেই সেই খুব ভালো লাগলো লেখাটা। এবার আরেকটা গল্প শুনি না, একটা অনুগল্প শুনলাম, এবার আরেকটা গল্প শুনি।
0: অনুগল্প এগুলো তো মোবাইলে ইয়ে থাকে, মানে এগুলোকে খুঁজতে অনেক,
1: সেই তো আজকে সুযোগ হলো আপনার লেখা শোনার, বা আপনি আমাদের বন্ধুদের সবাইকে শোনাচ্ছেন যারা আমাদের সঙ্গে আছেন আজকের অনুষ্ঠানে, আমি নারী অনুষ্ঠানে দুপুরের আড্ডায়। আজ আমরা আপনার গল্প কবিতা নিয়ে আমাদের বন্ধুদের সঙ্গে আছি, আপনার ইচ্ছে মতো আপনি যা খুশি শোনাতে পারেন। এই যে আপনার লেখালেখি বা লিখতে ভালো লাগা, এখন তো ছেলে বড় হয়েছে, হাজবেন্ড আছেন, তাঁদের তরফ থেকে কতটা সাহায্য সহযোগিতা আপনি পান?
0: হাজবেন্ড তো সহযোগিতা করে, কোনো দিক বারণ করে না, আমাকে উৎসাহ দেয়।
1: আচ্ছা, আর ছেলে ছেলে কি ছেলে কি বলে?
0: তাদের কোনো ইয়ে নেই আর কি, না নেই, কোনো খারাপ কিছু বলে না।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আরেকটা কিছু শুনি না, আমাদের অনুষ্ঠানে সময় কিছুটা আছে।
0: হ্যাঁ, আরেকটা কবিতা পড়ছি, লুকোচুরি। কেমন যেন একটা মায়া জড়িয়ে, শহরে 12 মাসে চলে উষ্ণ হাওয়া, মাঝে মাঝে কেমন ঠান্ডা অনুভূতি তা বোঝা যায় না, লোমকূপে শিহরণ জাগে, মনে হয় শীত লুকোচুরি খেলা করে এখানে, যেন উষ্ণতার মাঝে শীতলতা লুকিয়ে, ঠিক যেমন প্রেম যুগল দূরে থাকলেও অন্তরের টান অনুভব করে, অদ্ভুত এক মায়া জড়িয়ে উষ্ণতার সব মাঝে।
1: বাহ, আমি লক্ষ্মীর লেখায় যে জিনিসটা বেশি ধরতে পারছি, আমি জানি না আমি কতটা সঠিক, তবে তোমার মনে রং আছে ভাই, ঠিক কি না বলো?
0: ধন্যবাদ দিব আপনাকে।
1: না, যেটা আমি বুঝতে পারছি, বড়টা মনে হয় খুব ভালো, তোমাকে খুব কেয়ার করে, এবং তোমার যে লেখা, লেখায় প্রতিনিয়ত একটা ঝলক বারে বারে যেটা আসছে সেটা হচ্ছে তুমি ভালো আছো, তাই তো? ঠিক বললাম? আছি মোটামুটি, তাই না? এবার এবার আর কি শুনবো, তোমার অনুগল্পটা শোনার ইচ্ছা ছিল গো, অনুগল্পটা কি হবে? তুমি বলেছো দুটো অনুগল্প আছে তোমার, তুমি মোবাইল থেকে বের করে শোনাচ্ছ, তাই তো? সেজন্যেই আসল
0: মোবাইলেই সব থাকে, এমনি তো লেখালেখিতে মানে লেখাভাবে এভাবে কোনো বই আর নেই, যে মোবাইলেই সব ই করে রাখি আর কি।
1: আচ্ছা আচ্ছা।

0: তোমার ধরো তুমি যখন লেখো সেটা কি মোবাইলেই টাইপ করো নাকি এমনিতে খাতায় কলমে বা কিভাবে
1: প্রথম
0: করো?
1: তো খাতায় লিখি,
0: আচ্ছা আচ্ছা
1: তারপরে মোবাইলে লিখি।
0: আচ্ছা, তো এরকম করো না, একটা ডায়েরি মতো নিয়ে সেটাই লিখে লিখে রাখো, একটা সময় দেখবে এটা একটা বিরাট স্মৃতি হয়ে যাবে।
1: মানে ডায়েরিতে লেখাটা আবার আর একটা সময়ের ব্যাপার আর কি।
0: তো কি হয়েছে
1: একবার তো
0: কি
1: এমনিতে
0: হবে জানো,
1: লেখা
0: আমি
1: হয়।
0: একটা তোমাকে একটা টিপস দিতে পারি, আমি বলবো একটা কথা, তুমি
1: হ্যাঁ
0: যখন প্রথম খাতায় লিখছো,
1: হুম
0: তারপর তুমি সেটা মোবাইলে তুলছো, তখন তুমি দেখবে যে খাতা থেকে যখন মোবাইলে যাচ্ছ একটু চেঞ্জ হয়, কিন্তু হয় না, একটা দুটো শব্দ মনে হয় এটা না হয়ে ওটা হলে ভালো ছিল, এরকম না হয়ে ওরকম হলে ভালো ছিল, এরকম হয় তো। তখন হয় কি, ওই যে তুমি যে ডায়েরি লিখবে না, একটা নির্দিষ্ট সময়ের পরে তোমার যখন অনেকটা বয়স হয়ে যাবে, তুমি যখন এগুলো ভাবতে বসবে বা বাচ্চারা দেখবে আমার মা এরকম লিখতেন, তখন তুমি নিজেই বুঝবে এটা যে একটা মজা বা এটা যে একটা কী বলবো একটা অনুভূতি, এই যে কাটাকুটি একটু কাটা ছেঁড়া তারপরে সুন্দর করে লেখা, একটা সময় এটাই কিন্তু স্মৃতি হয়ে যাবে। এটা আমি বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে, ধরো সেই প্রথম যেদিন অনুষ্ঠান করেছিলাম আকাশবাণীতে, সেই ডায়েরি আমার এখনও আছে, প্রথম দিনের অনুষ্ঠান আজও লেখা আছে আমার ডায়েরিতে, আমি কি বলেছিলাম কি করেছিলাম, হয়তো কোথাও একটু কাটা ছেঁড়া কোথাও ঠিকঠাক লেখা। এখন যখন মানে সেই দিনটার কথা ভাবি না, ভীষণ ভালো লাগে, ওই স্মৃতিগুলো জ্বলজ্বল করে, সেজন্যই তোমাকে বলছি একটা ডায়েরি।
1: থাকলে তো ভালো।
0: হ্যাঁ, একটা ডায়েরি না ভীষণ কি বলবো, অনেক সময় তুমি যখন পাতা উল্টাবে তোমার মনটাও কিন্তু পাতার সঙ্গে উল্টে উল্টে সব স্মৃতি সব স্মৃতিচারণ একসঙ্গে হয়ে যাবে, কিন্তু মোবাইলে সেটা হয়তো হয় কিন্তু পুরোপুরি খাতা বই পড়তে যেরকম মজা মোবাইলে কি সেরকম লাগবে? লাগবে না, একটু অন্যরকম, অনেকটা ফাস্ট, ঠিক আছে, তুমি যখন যেটা চাইছো যেটা ক্লিক করছো সেটা চলে আসছে, কিন্তু এমনিতে খাতায় লিখে দেখো ভালো লাগবে। আরেকটা আরেকটা কিছু শুনি না, সময় তো ফুরিয়ে যাচ্ছে।
1: আরেকটা কবিতা বলছি।
0: হ্যাঁ ঠিক আছে।
1: তীরন্দাজ, তীর এমন ভাবে শরীরে বিঁধে ফলা ভিন্ন করা যায় না সহজে, বাহিরে পতন না হলেও ভেতরটা ঘায়েল হয় খুব, গুলি বিদ্ধ হলে শরীরের অবসান, শব্দ তীর বিদ্ধ হলে বেঁচে থেকে জ্যান্ত লাশ।
0: বাহ,
1: মায়ার বাঁধনে জড়ানো সম্পর্কে কিছু বাধ্যতা হাতছানি দেয়, শব্দের কুঠার এমনই অদ্ভুত মায়ার খেলা, সম্পর্ক থাকে চির অমলিন,
0: দারুণ দারুণ,
1: জীবনে অনেক সময়
0: খুব সুন্দর যে লেখায় রয়েছে অনেক গভীরতা, সেই লেখা আমরা লক্ষ্মী পালের কাছ থেকে শুনছি। লক্ষ্মী, এখন এখন যেটা বলবো, আমাদের অনুষ্ঠানের আর একটুখানি সময়, মিনিট দেড়েকের মতো আছে, আমরা যেতে যেতে আমাদের শ্রোতা বন্ধুদের কি আর কিছু একটা শোনাতে পারি?
1: হ্যাঁ অবশ্যই,
0: ঠিক আছে।
1: অনেক আছে।
0: কবিতাটার নাম বলো, বলুন প্রথমে, এরপর।
1: হ্যাঁ বলছি,
0: কবিতাটার নাম
1: কত কিছুই তো ঘটে বিচিত্র এই জগতে, থাকে না কারোর হাতে, সবই চলে অদৃষ্টের নিপুণ ইশারাতে, মধুক্ষণ কেটে যাবে অনন্য।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান বিবিধ ভারতী। আপনার এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়ার কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং পরে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী বিলোনিয়া শুরু করছে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে আজ আপনারা শুনবেন একই সঙ্গীত পরিচালক অর্থাৎ সুরকারের গান। আজকের সুরকার রাহুল দেব বর্মন। অনুষ্ঠানে প্রথম গানটি শোনাচ্ছে অনামিকা ছবি থেকে, গানের কথা লিখেছেন মজরু। প্রথমেই জানিয়ে দিয়েছি সুরকার রাহুল দেব বর্মন এবং শিল্পী কিশোর কুমার।

অনুষ্ঠানে এবার গানটি শোনাচ্ছি মনোরঞ্জন ছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, উষা মঙ্গেশকর এবং সহশিল্পীবৃন্দ। গানের কথা লিখেছেন আনন্দ বক্সী, গানটিতে সুর দিয়েছেন রাহুল দেববর্মণ।

অনুষ্ঠানে এবার গানটি শোনাচ্ছি, পরায়া ধন ছবি থেকে। শিল্পীরা হলেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। গানের কথা লিখেছেন আনন্দ বক্সী এবং গানটিতে সুর দিয়েছেন রাহুল দেববর্মণ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আজ আপনারা শুনছেন একই সুরকারের গান, সুরকার রাহুল দেববর্মণ। অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি, মেরে জীবন সাথী ছবি থেকে। শিল্পী কিশোর কুমার, গানটি লিখেছেন মজলু।

অনুষ্ঠানে এই বেলা গানটি শোনাচ্ছি, ইয়াদও কি বারাত ছবি থেকে। গানের কথা লিখেছেন মজলু, শিল্পী কিশোর কুমার এবং মোহাম্মদ রফি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আজ আপনারা শুনছেন একই সুরকারের গান, সুরকার রাহুল দেব বর্মন। অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি আজনবী ছবি থেকে। গানের কথা লিখেছেন আনন্দ বক্সী, সুর দিয়েছেন রাহুল দেব বর্মন, শিল্পী কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর।

অবকাশ রঞ্জনের অনুষ্ঠানের সবশেষ গানটি শোনাচ্ছি, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে আন্ধেরি ছবি থেকে। গানের কথা লিখেছেন গুলজার এবং গানটিতে সুর দিয়েছেন রাহুল দেববর্মণ।

শ্রোতা বন্ধুরা, এই গানটি দিয়ে শেষ হলো আজকের মতো পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। অনুষ্ঠান আপনারা আবারও শুনতে পাবেন আগামীকাল ঠিক একই সময়ে।

মিলনীয়। এখন শুনুন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি লোকসঙ্গীত অনুষ্ঠানে। আজ শুনুন বিভিন্ন শিল্পীর কণ্ঠে মাধুল অ্যালবাম থেকে লোকগীতি।

0: এতক্ষণ শুনলেন লোকগীতি, বিভিন্ন শিল্পী কণ্ঠে লোকসঙ্গীত অনুষ্ঠানে আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন ককবরক অনুষ্ঠান। এতে আজ প্রথমে শুনুন আদা এবং হলুদ চাষ পদ্ধতি নিয়ে কিছু কথা।
1: আগিনি থেকে না সিঁড়ি সিদিন থেকে না সতই হাসিং আবলে চেন চাউই ফাইও চিনি ময়ূর ওই কে সতই চেন আসে কবাংখে খেলাই লাই আগে কিন্তু তাবুক তো যতন পয়সা জিনানি লামা নুরকাঙ্গে চেন আবন মোমাওয়ান সুক্তাই চিনি দেশ নি সতই না চেন যদি বুইহে খেলাই কবাংখে খেলাই যদি চেন প্যাকেট খেলাই বা বিনি যে বাইরে থানানি মতো অবস্থা খেকে চিনি দেশ নিব চেন রহরিমান চেনলে বাজার নুক যাগো সতই হাসিং গুড়া প্যাকেট প্যাকেট কবাং কবাং বদেশ নিয়ে ফাই ভাইকে বা খেলাই মানসকলাই সিমি তঙ্গ বা পাই সিমি চাও তামকে বা চিনি দেশ তো হাও সতই বঙ্গ হাসিং বঙ্গ আপনার চাইকে খেলাই।

কাকবরক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মালসং সঙ্গীত শিল্পী ছিলেন, মালসং সঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। কাকবরক অনুষ্ঠান শেষ হল, আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে, কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণবাণী।

নমস্কার কৃষক ভাই ও বোনেরা, সবাইকে আজকের কিষাণবাণী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে আকাশবাণী বেলুনিয়া কেন্দ্র থেকে। অনুষ্ঠানে প্রথমে শুনবেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ, এছাড়া রয়েছে অনুষ্ঠান কৃষক বন্ধুদের মজলিস। এই অনুষ্ঠানে আমরা আজকে কথা বলবো চিত্তামারা গ্রাম পঞ্চায়েতের কয়েকজন কৃষক বন্ধুর সঙ্গে। আপনারা এই কিষাণবাণী অনুষ্ঠানটি শুনছেন ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।

0: গোবর সার বা কম্পোস্ট সার জমি তৈরির সময় ব্যবহার করে মাটির গঠন ঠিক রাখুন,
1: রাসায়নিক সার সঠিক মাত্রায় প্রয়োগ করে ফসলের উৎপাদন বাড়ান।
2: লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, আগামী দু একদিন আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং পাশাপাশি এক দুই জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 35 এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাস প্রধানত দক্ষিণ পশ্চিম দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 12 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। পাশাপাশি কৃষক ভাইদের জন্য রয়েছে কিছু কৃষি পরামর্শ। জল জমে গিয়ে ঝিঙ্গে, শসা, মিষ্টি কুমড়ো এ ধরনের ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। অধিক তোষের ফলে এসব সবজির পাতায় হলুদ ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে, যা আমরা ডাউনিও মিল্ডি বলে থাকি। আবার কোথাও কোথাও কাণ্ডের গোড়া ফেটে গিয়ে কাণ্ডক্ষরণ রোগের প্রকোপ দেখা দিতে পারে। এ রোগ নিয়ন্ত্রণে কার্বেন্ডাজিম এবং ক্লোরোথেলানিল 1.5 গ্রাম হিসেবে প্রয়োগ করা যেতে পারে। দেরিতে লাগানো বোরো ধান বর্তমানে দানা গঠনের পর্যায়ে রয়েছে। প্রতি লিটার জলে 2 গ্রাম বোরন প্রয়োগ করা হলে তা গাছের উৎসস্থল থেকে বীজে শর্করা স্থানান্তরের সহায়তা করবে। এছাড়া প্রতি লিটার জলে 2 গ্রাম হারে জিঙ্ক প্রয়োগ করা হলে তা ধান কাটার পরবর্তী পর্যায়ে অর্থাৎ খোসা ছাড়ানো এবং মাড়াইয়ের সময়ও উপকারে আসবে। কিছুদিনের মধ্যে রাজ্যে বর্ষা প্রবেশ করবে, তাই এখন বৃষ্টির সম্ভাবনা প্রায় থাকবে। আবহাওয়া পূর্বাভাসকে কাজে লাগিয়ে পরিপক্ব ধান কেটে নিতে পারেন, তবে সংগ্রহের পর ধান জমিতে ফেলে রাখবেন না। সংগৃহীত ধান বৃষ্টি থেকে বাঁচানোর সমস্ত ব্যবস্থা তৈরি করে নিতে হবে। জমিতে যথেষ্ট পরিমাণে তষের ফলে এখন আগাছার সমস্যা বাড়বে, তাই আগাছা দমনে যথাযথ ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। বিগত কয়েকদিনের বৃষ্টির ফলে অনেক নিচু জায়গায় জল জমে বিভিন্ন ফসলের, বিশেষ করে ঝিঙ্গে, শসা, মিষ্টি কুমড়ো, পটল উঠছে এই ধরনের ফসলে যথেষ্ট ক্ষতি করেছে। জমা জল সরে গেলে অধিক তষের ফলে এসব জমির পাতায় হলুদ ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে। আবার কোথাও কাণ্ডের গোড়া ফেটে গিয়ে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই অবস্থায় আপনারা কার্বেন্ডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। আম গাছে কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণকে বন্ধ করার জন্য গাছে ফল থাকা অবস্থায় কোনো প্রকার রাসায়নিক ঔষধ প্রয়োগ করবেন না। ছিদ্র খুঁজে নিয়ে তাতে কেরোসিন প্রয়োগ করা যেতে পারে এবং ছিদ্রের মুখ কাদামাটি দিয়ে বন্ধ করে দিতে পারেন। এখন

এই দমকা হাওয়া হবে, যার ফলে ফলসহ গাছের কাণ্ড ভেঙে যেতে পারে। তাই ফল পড়ে গিয়ে নষ্ট হওয়া বন্ধ করার জন্য গাছের কাণ্ডের ঠেস দিয়ে বেঁধে দিতে পারেন। গরম আবহাওয়া গবাদি পশুর দুধ উৎপাদন কমাতে পারে, তাই শেডগুলিতে উপযুক্ত ছায়া, জল এবং বায়ু চলাচল ব্যবস্থা করে নেবেন। শুনলেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। এই আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ আমাদের কাছে পাঠিয়েছেন লেম্বুচড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে ধীমান দাস চৌধুরী।

0: ফসলে রোগ বা পোকার আক্রমণ হওয়ার সাথে সাথেই স্থানীয় কৃষিকর্মীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
1: নির্দিষ্ট রোগ বা পোকার জন্য নির্দিষ্ট ওষুধ সঠিক মাত্রায় প্রয়োগ করুন।
2: এখন শুনবেন কৃষক বন্ধুদের মজলিশ। আমাদের আজকের কৃষক বন্ধুরা হলেন চিতামারা গ্রাম পঞ্চায়েতের

0: আমরা কিষাণবাণীর পক্ষ থেকে আজকে এসে হাজির হয়েছি চিত্তামারা চৌধুরীপাড়া এলাকায়, যেখানে মাঠে এসে অনেক কৃষক ভাই বা দাদাদের সাথে দেখা হলো। আমাদের আজকের যে প্রোগ্রাম সেটা হচ্ছে কৃষক বন্ধুদের মজলিশ, তাই এই কয়জন কৃষক বন্ধুদের নিয়ে আমরা মাঠে বসেছি তাদের সাথে আলাপচারিতা করার জন্য। কিছুটা তাদের চাষের অভিজ্ঞতা জানব এবং তাদের এই দীর্ঘদিনের চাষের অভিজ্ঞতা বা চাষ করতে গিয়ে তারা কতটুকু সফল হয়েছে বা অসফল হয়েছে সব কিছু মিলিয়ে আমাদের আজকের আড্ডা, আমাদের আজকের এই প্রোগ্রাম কৃষক বন্ধুদের মজলিশ। আমার সাথে আছেন এই এলাকার একজন চাষি বা তারা এই এলাকারই দীর্ঘদিনের অভিজ্ঞ কৃষক খোকন দেবনাথ, তপন দেবনাথ, গুণধর দেবনাথ এবং রাখাল রুদ্রপাল মহোদয়, সন্তোষ দেবনাথ। তো সবাইকে আমাদের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। তো প্রথমে শুরু করি আপনার কাছ থেকে, আপনার নাম জয় রুদ্রপাল? রাখাল রুদ্রপাল। আচ্ছা, তো আপনি বলুন আপনার দীর্ঘদিনের চাষের অভিজ্ঞতা, কি কি চাষ করেন বা কি কি আপনার সমস্যা, সব নিয়ে মোটামুটি একটা আমরা আলোচনা হবে আর কি, বলুন।
1: আমি তো শাক বলতে রসুন হইতে মটর হইতে তরমুজ হইতে আমি কোনো শাক সব সরকার করেছে আমার তাই।
0: আচ্ছা,
1: সরকার করেছে এমন সরকারের বীজগুলো লেগেছে, এমন দান এই বছর হইতো করছি। আর আলু সব আমি সরকারি বেশি সরকারি,
0: মানে আপনি যা যা করছেন রসুন, তারপর পেঁয়াজ, আলু, মটর, ধান করেন, এসব সবকিছু আপনি সরকারি সহায়তা বা সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে করছেন নাকি? সবাই করছে, একে একে সবার কাছে যাব। তো আপনার কতখানি জমি আছে?
1: আমার এখানে আমার কাছে আটকানি
0: আছে। আটকানি সব নিজস্ব জমি? বা তো মানে সিজনাল যেটা বলা হয়, শীতকালীন সবজি বা যে সময় ধান করার দরকার ধান, যে সময় ডাল করা যায় ডাল, সবকিছুই করেন। কি কি হয় আপনার জমিতে?
1: আমার জমিতে ওই মুসুর ডাল ফেলেছি, ওই যে খরা নেই, তারপর মুগ ডাল ফেলেছি, তারপর আলু করছি, বিভিন্ন ধরনের সবজি আছে স্যার আমার। তবু ঝিঙে আছে, আপনি উচ্ছে আছে, তিতে আছে, আপনি কিরা করছি, কোমর করছি, বরগুড়ি করছি, সব আছে আমার জমি,
0: সবকিছু আছে,
1: সবকিছু আছে।
0: শীতকালীন সবজির মধ্যে আর এই যে ফুলকপি, বাঁধাকপি, মূলা, বিভিন্ন শাক, এগুলি করেন?
1: মূলো আছে, মূলো তো আজ মনে হয় গাড়ির মতো।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ,
1: সব সব সবজি করি আমি।

0: কুশের আজকে কুশের
1: আক চাষ করেন
2: যেটাকে আমরা প্রচলিত ভাষায় কুশের বলা হয় সেটাও আছে আপনার
0: মানে
2: এটা আলাদা তিনকানি আলাদা কুশের আটকানি কিন্তু অন্য শাকসবজি ধান টান চলছে আর তিনকানির মধ্যে আপনার কুশের
0: মানে
2: আপনি জমিতে কাজকর্ম নিয়ে থাকেন সেই জন্য কিন্তু আপনি এখনো সুস্থ আছেন
0: দীর্ঘদিন
2: মানে অসুস্থ ছিলেন আচ্ছা আচ্ছা আপনার ছেলে মেয়ে কতজন
0: ছেলে চারজন মেয়ে দুজন
2: মেয়েরা বড় না ছেলেরা বড়
0: ছেলেরা বড়
2: ছেলেরা বড় কি করে তারা
0: তারা তো দুজন আজকে গেছে উড়িষ্যা থাকে
2: আপনার কি আলাদা কোনো আর কোনো রোজগার আছে মানে এই ছেলেদের পড়াশোনা করানো বা মেয়েদের পড়াশোনা করিয়ে বিয়ে টিয়ে দেওয়া এগুলো সব আপনার কৃষি কাজ থেকে আচ্ছা এই যে এত কিছু করলেন বা এখনো করে যাচ্ছেন জমিতে তো অনেক ধরনের সমস্যা হয় চাষবাস করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন
0: সমস্যা বলতে এবার আমরা বেশিরভাগ আমরা আলু তুলে এখন বেচতাম কিন্তু জলের অভাব আমরা পারিনি
2: জলের অভাব
0: জলের অভাবে ওই আমাদের স্কিম আজকে অভ্যাস করাবো কালকে অভ্যাস করাবো ডিভিশন হাতে সারাক্ষণ নুড়ি আমি এটার দায়িত্ব আছে আমি এম এর দায়িত্ব আছে আমি বুঝলেন খুব চাইছি আজ গাই খাই গেলে কন্ট্রাক্টার মাধ্যমে তো
2: জলটা আপনার জমির জন্য যতটুকু জল দরকার সেই জলটা সময় মতো পান না বা সঠিক ভাবে পান না
0: আমরা সুদ বিঘাতে এতদিন নরম
2: এটা একটা সমস্যা আর অন্য ধরনের সমস্যা বিভিন্ন ধরনের চাষের ক্ষেত্রে শোনা যায় ধানের ক্ষেত্রে বলুন আর বিভিন্ন সবজির ক্ষেত্রে বলুন বিভিন্ন ধরনের রোগের বা পোকার আক্রমণ এই সময় আপনার জমিতে যে ফসল রয়েছে তাতে কোনো রোগ বা পোকা আছে
0: হকুন তো ওয়াদারে স্যার উঠে আছে
2: আপনার তো অনেক দিনের চাষের
0: অভিজ্ঞতা
2: দোকান থেকে এনে যে এই ওষুধ গুলো দেন এটা কি সঠিক নাকি আপনাদের স্থানীয় যে কৃষি অফিস রয়েছে তাদের সাথে যোগাযোগ করে দেওয়াটা সঠিক
0: সঠিক আমরা তো আগে দিছি সঠিক এখন তো গতবার যে ওষুধে আমরা কাজ করছি এই ওষুধে কাজ করেন না স্যার
2: জমিতে আপনাদের যে স্থানীয় কৃষি অফিস রয়েছে বা বিএলডব্লিউ অফিস রয়েছে তাদের থেকে কেউ আসে তারা আসে কি
0: খুলে আসে
2: তো এই সমস্যার কথা বলেছেন
0: বলছি বলছিলেন তার ওষুধ আসে প্রতিদিন ওষুধ আসে
2: আচ্ছা
0: স্টোরে
2: আচ্ছা এখন মানে সেই ওষুধ আইন না আপনি জমিতে দেবেন
0: যারা যারা আলু করছে এই সরকারি আলু এটা মিনিস্ট্রি করেছে কিন্তু
2: আচ্ছা
0: ত্রিপুরা
2: সরকারের যে স্কিমটা এটা কি সুবিধা
0: রয়েছে স্যার আমরা যে আলুটা করুন বাজারে যদি আলু যদি 10 টাকা হয় আমরা 25 টাকা 30 টাকা
2: কেজি
0: কেজি এটা সরকার লই যাবে সরকার নিয়ে আবার সামনে বছর আবার কিছু করে দিব
2: আচ্ছা আচ্ছা
0: এটা আমরা প্রফিট টাই
3: যায় সব দিতে
0: সরকারি ফ্রি
2: সার ওষুধ ফ্রি
0: হ্যাঁ আমরা তা হাও কিছু দিব
3: সরকার বসে দিছে স্যার
0: এটা আমরা প্রফিট স্যার
2: বাহ
3: প্রফিট লই এটা
0: আর আমরা এখানে ডুবলি করতাম দিতাম না একজন কিছু কারো ধরে মারতাম দিতাম না কত কত আমরা সরকার যে আলুগুলো দিছে ওই ফার্স্ট করতে আমরা অন্য আলু করছি আমরা ইচ্ছুয়ালি গেলে অন্য আলু বেশ আমরা 10 টাকা আমরা এরকম মিস করে দিয়ে দিই হয়তো 30টা 20টা আমরা এক কাজ করতাম না হলো না আমরা রেকর্ড আছে স্যার
3: কিবার একটা মার গিয়ে লিছি আমরা সরকার আমরা একটা ধানের বীজ দিছিল ধানের বীজটা মধ্যে আমরা মার গিয়ে লিছি
2: তাহলে আপনি বলছেন যে আপনি চাষবাস করে আপনি ভালোই আছেন মানে আপনার যে আয় হচ্ছে সেটা দিয়ে আপনার সংসার চলছে এই যে বিভিন্ন ধরনের সবজি চাষ করেন বা আগামীতে শীত গেলে আপনি আবার গ্রীষ্মকালীন সবজি

0: এগুলি করবেন? এদের ক্ষেত্রে আপনার একটা জমি মানে মোটামুটি কিরকম আপনার খরচ হয়, একটা আনুমানিক কিরকম খরচ হয় আর কিরকম আপনি ফসল বিক্রি করেন?
1: না স্যার, ফসল তো ভালো প্রফিট পাই স্যার, বর্ষা হলে বর্ষার বেগুন টেগুন বর্ষার ক্ষেত করুন তো জায়গা আছে বিড়িয়া,
0: মানে যা খরচ হয় তার থেকে অনেক বেশি লাভ হয়,
1: লাভ নইলে আমরা চলে যান নাই এখান থেকে সবকিছু।
0: বাহ বাহ বাহ বাহ, তাহলে স্থানীয় কৃষি অফিস থেকেও সাহায্য পাচ্ছেন এবং আপনাদের এখানে একটাই সমস্যা, সঠিকভাবে জলটা পাওয়া যাচ্ছে না, আর না হলে কিন্তু সার ওষুধের সবকিছু সুবিধা রয়েছে বা বিভিন্ন সরকারি স্কিমগুলো আপনারা সুবিধা পাচ্ছেন।
1: সেটার বিষয়ে আছে, সার ওষুধের কোনো ইয়া নেই, কমপ্লেন নেই, যে সময় চাই সেই সময় ফোন করুন। বাহ, সবকিছু কেন আছে।
0: ধন্যবাদ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এবার আমি কথা বলবো স্বপন বাবুর সাথে, গুণধর বাবুর সাথে। আপনি এখানে চলে আসুন। আপনার নাম হচ্ছে গুণধর দেবনাথ? আচ্ছা, কতখানি জমি রয়েছে বা কি কি চাষ করছেন সব নিয়ে আপনার একটা কাহিনী শুনবো।
2: নিজস্ব জমি আমার কাছে নাই, আমার সব বর্গা শাসা।
0: আচ্ছা আচ্ছা,
2: মালিক আছে, মালিকের সাথে যোগাযোগ করি, আমরা চাষ করি।
0: আমরা
2: সবজিও করি, মালিকের খাওয়ার জন্য কিছু কিছু দিই আর কি। মালিকের তেমন কিছু ইয়ে করে না। তোমরা ঠিক আছে,
0: কতখানি জমিতে কাজ করছেন?
2: আমি এই তো সাতখানি আটখানি জমিতে কাজ করছি।
0: কি কি করছেন?
2: এই তো এই বছর আপনার আলু করছি, মোটর করছি, টমেটো করছি, পেঁয়াজ করছি, উচ্ছা করছি, বরগড়ি করছি, তারপরে উচ্ছা করছি, আবার লম্বা তিতকরালয় করছি, আবার বিম আছে, বিম করছি, মোটরও করছি, সব সব কেটে আছে স্যার।
0: মানে কিছু কিছু করে মোটামুটি সব রকম সবজির চাষ করছে?
2: সব রকমের আছে স্যার। আচ্ছা, সব রকমের সবজি আছে।
0: তো আরো তো অনেক কিছু রয়েছে, যেমন ফুলকপি, বাঁধাকপি,
2: আমরা বীজ পাচ্ছি না আর ওয়েদার খারাপ, তার জন্য আমরা ফুলকপি বাঁধাকপিটা সারা বর্ষ আছি, এটা জেরিলে তো আমি কিছু লাগাইছি, কিছু লাগাইছি স্যার, জেরিলে হরি কিছু জেরিলে লাগাবো, এটি সবগুলো আর একসাথে লাগালে তার দায় সারি না, যেমন আমরা করিগুলো আই দৌড়ে যায় সারি না আর কি, আর সবটা আর একটা এক লোকে লাগাতে পারছি না।
0: মোটামুটি বিভিন্ন রকমের সবজি রয়েছে,
2: সবজি আছে স্যার আমরা।
0: তো এই ডাল বা তিল এই ধরনের মানে একই জমিতে একই ফসল বারবার চাষ না করে এইগুলো যে করেন, যেমন আপনি যে বললেন তিল করেন, কখন করতে হবে তিলটা, মানে কোন
2: মুগ ডালি আছে স্যার আমার কাছে,
0: মুগ ডালি করেন?
2: ডালি আছে, বেলু ডালি আছে, সব রকমের ক্ষেত আমার কাছে। বাহ, সব রকমের ক্ষেত করি আমি।
0: মনে করেন আপনার জমিতে এখন যে সবজি রয়েছে, এই সবজিটাকে তোলার পর তারপর কি চাষ করবেন, সেই সিদ্ধান্তটা কিভাবে?
2: তোলার পর আমরা ধান চাষ করব, এটা ধান চাষ, সবজি তোলার পরে,
0: ধানের পরে,
2: ধানের পরে তো ধানের পরে আবার ফসল সবজির।
0: তো এই ডাল বা তিল যেটা বলেছেন, মুগ ডাল করেন, এগুলো কখন করেন?
2: এটা এখন করছি, এখন করছি, আলুর সাথে সাথে করছি সবটা।
0: মানে একটা কথা হলো, যেটা কৃষি অফিস থেকে বারবার বলা হয় বা কৃষি অফিসাররা যেটা বলে যে একই জমিতে বারবার একই ফসল চাষ না করে যদি আমরা পাল্টায় যদি করি, মানে ধানের পরে যদি ডাল করি তিল, তাহলে কিন্তু মাটির উৎকর্ষতা বা উর্বরতা অনেক বেড়ে যায়, ফসলের উৎপাদন বেড়ে যায়।
2: এখানে আমি কোমর করছি, এবছর কোমর করে নিয়ে এবছর আলু করছি, কোমর আর এক সাইডে নিজে গিয়ে।
0: আচ্ছা আচ্ছা,
2: পাল্টা পাল্টা করি স্যার আমরা, সব রকমের ক্ষেত্রে এক জায়গাতে সবজি সব সময় করে যায়।
0: এই যে জমিটা তৈরি করার ব্যাপার রয়েছে, জমি মানে চাষের আগে বিভিন্ন ভাবে জমি তৈরি করতে হয়, কিভাবে জমিটা তৈরি করেন?
2: জমিটা আমরা তো সার ওষুধ দিয়ে আগে, আপনার সার ওষুধ দিয়ে সিঁড়ি,
0: প্রথম তো চাষ দেব
2: না, আগে সার ওষুধ সিঁড়ি দিই, তারপর ট্রাক্টর দিয়ে চাষ দেবো।
0: আচ্ছা,
2: তারপর ট্রাক্টর দিয়ে গোবর সবজ সব আগে দিয়ে দেবো, এরপরে ট্রাক্টর দিয়ে চাষ দেবো।
0: এই যে সার বা ওষুধ দেন, সেটা কতটুকু করে দিতে হবে, কতটুকু আপনার প্রয়োজন?
2: একটা পরিমাণ দিচ্ছি, এই পরিমাণ হিসাবে দিয়ে,
0: মানে তাদের পরামর্শ,
2: তাদের পরামর্শ
0: বা আপনাদের অনেক দিনের চাষের অভিজ্ঞতা, এটা একটা
2: আমরা কিছু কিছু হয়ে গেছে, আমরা একটা কিছু কিছু অভিজ্ঞতা আছে, এই জন্য আমরা কিছু বিডব্লিউ কর আর আমরা নিজের অভিজ্ঞতা একটু কিছু করি।
0: আচ্ছা আচ্ছা, তো এখন যে আপনার জমিতে যে বিভিন্ন সবজি রয়েছে, তাদের মধ্যে কোনো ধরনের সমস্যা, রোগ পোকার আক্রমণ
2: এখনো টাকা দিলে এখনো আসেনি স্যার? আসেন যে আপনার মেঘলাটা আপনার আলু লেদা পোকা কাটা বেশি।
0: আচ্ছা,
2: লেদা পোকার জন্য আমরা ওষুধ ব্যবহার করা লাগে।
0: আচ্ছা, আপনার এই চাষের অভিজ্ঞতা, আপনার জীবনে এমন মানে এমন কোনো ঘটনা আছে কি যেটা মানে আপনি খুব লাভবান হয়েছেন বা খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন? আপনার
2: লাভবান হয়েছি স্যার,
0: সেই ঘটনাটা বলুন।
2: লাভবান হয়েছি আমরা,
0: কোন সালে এটা?
2: এটা 2000

0: নিয়ে গেছে,
1: ত্রিশ টাকা করে
0: কিনে নিয়ে গেছে।
1: মার্কেটে
0: তখন 7 টাকা 8 টাকা 10 টাকা ছিল।
2: আপনারা বিক্রি করছেন কেজি 30 টাকা?
0: আমি এক এক সিজনে 70,000-80,000 টাকার আলু দিছি আমি।
2: খুবই মানে খুশি, মানে আনন্দ প্রকাশ করতে পারছি না আপনাদের এই যে উন্নতি বা আপনাদের যে এত হাসি সেটা আমাদেরকে, কিন্তু কারণ আপনারাই হচ্ছেন কিন্তু আমাদের একমাত্র।
0: তবে আমরা সবচেয়ে স্যার লাভবান হয়েছি, আমরা টিভি আলুটা করি সবচেয়ে লাভবান হয়েছি বেশি।
2: এখন যেটা বললেন যে আলুর আবার একটা প্রকল্প রয়েছে,
0: এটা এবার নতুন দিছি স্যার।
2: সেটা কিরকম?
0: এটা একটা বড় সাইজ আলু,
1: এটা আলু আমরা 500-700 গ্রামের
0: জন্য একটা আলু। এটা আমরা সরকারি এবার নতুন দিছি, এবার ফসল তো লাগাইছি, এবার ফসল কিরম ঠাকুর জানে। এটা
2: এটা লাগাইছেন যে কতদিন হয়েছে?
0: এ তো এক মাস হার গেছে ভাই,
2: এক মাস। এই সময়ের মধ্যে কোনো ধরনের ডিস্টার্ব বা কোনো সমস্যা দেখা যাচ্ছে
0: না? বৃষ্টিটা একটু ডিস্টার্ব হয়েছে, বৃষ্টিটা আমরা পুষ্ট হয়নি বছর। আমরা যে বৃষ্টিটা দিছি বৃষ্টিটা পুষ্ট হয়নি, এটা অপুষ্ট করেছে, যার জন্যে আলুটা কিছু আলু মারিজাকে ফসে গেছে ভাই লাগাইবার পরে।
2: আচ্ছা,
0: আলু বৃষ্টিটা পুষ্ট হলো
2: তাহলে তো
0: যে কৃষক আনছে এই কৃষক আলুটা পুষ্ট করে দিতে পারানো।
2: তো এই সমস্যাটার কথা জানাইছেন
0: না স্যাররা? দেখছি, জানাইছি আমরা।
2: এখন এটা সমাধান কি বললো?
0: অনেক কইছে যে ঠিক আছে যা হয়েছে হোক, এখন দেখা যাক কি কাজ। এখন আমরা কই দিছি আমরা একটু চেষ্টা করে পুষ্ট করে দিবার লাগে আলুটা। বাদাম দিছে, বাদাম তো উড়ে না
2: এবার, মানে সরকারি ইয়ে থেকে বাদামও দিয়েছে,
0: বাদাম তো উড়ে না। ও তো জমি এখনো কিনলিয়া উড়ে না বাদামটা।
2: মানে এটার কারণ কি হতে পারে মনে হয়?
0: এটা আপনার বিষটা পুষ্ট অপুষ্টকর, বিষটা পুষ্ট হলো অপুষ্ট করেছে। আর যে যে
2: শাশা বীজে কোনো রোগ ছিল
0: না, না সুদন হয়নি, না না, যে শাশা বিষটা নিছি এই বিষটারে আপনার বাড়ি গেলেছি, বাড়ি গেলেছে, যার জন্য বাদামটা ফাড়ি গেছে ভাই।
1: স্যার এই যে বাদাম বীজগুলো, বীজগুলো স্যার কন্ট্রাক্টরের মাধ্যমে কিনে হয়, কথা বলুন নি, তার দ্বারা পুষিয়া যেখানে কম ভাইব এখান থেকে কিনে সরকারের ঢুকে দিব। আর আমাদের অফিসের কিছু অফিসার আছে দে খামখেয়ালি, ওইটা পরীক্ষা করে না, সেই জন্য আমরা কৃষক মেরে
2: মানে এটা কি রোগ মুক্ত বা সঠিকভাবে এটা মানে পরিপুষ্ট আছে কিনা সেটা পরীক্ষা করা হয়নি,
0: পরীক্ষা করা না, যার জন্য আমরা কৃষকরা মারি খাই জিনিসটা।
2: আপনাদের এখানে যে মাটি, এই মাটি কি মনে করেন মানে চাষের জন্য খুবই উপযুক্ত?
0: খুব উপকারিত
2: একটা
0: সার দিয়েছিল আমার, সারটা আমি ব্যবহার করছি,
2: মাটি পরীক্ষা করে মাটির উর্বরতা বা মাটিতে কি আছে সেটা আপনাদেরকে জানিয়েছে এবং কি সার ব্যবহার করতে হবে সেটাও জানিয়ে দিয়েছে। আপনাদের এই যে উৎপাদিত ফসল কোন বাজারে বিক্রি করেন আপনারা?
0: আমরা বিলোনিয়া টাউনে বিক্রি করি, বিলোনিয়া বনকর বাজার,
2: বনকর বাজার,
0: বনকর বাজার,
2: শুধু বনকর বাজার,
0: বনকর বাজার করি আমরা, সিতামারা বাজার করি, এমন ইন্দি মনু বাজার করি।
2: আপনারা কিভাবে বিক্রি করেন, মানে খুচরো বাজার বিক্রি না পাইকারি?
0: পাইকারি বিক্রি,
2: পাইকারি
1: বিক্রি,
0: আরো দিদি আমরা।
2: তাহলে মোটামুটি আপনি বলছেন যে আপনি চাষবাস করে ভালোই আছেন, মানে সংসার চলছে, মেয়ে বিয়ে দিয়েছেন বা সব রকম
0: ছিল বিয়ে করেছে একজন?
2: বাহ বাহ। এবার কথা বলবো আরেকজন কৃষক ভাইয়ের সাথে, নাম হচ্ছে সন্তোষ দেবনাথ। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
3: নমস্কার।
2: এতক্ষণ তো আলোচনা শুনলেন বিভিন্ন ধরনের, এবার বলুন আপনার অভিজ্ঞতা কতটুকু, জমি আছে, কি কি করছেন?
3: আমার 2 বিঘা আছে জমি।
2: আচ্ছা,
3: আমার ছোট ভাইয়ের আমি চাষ করি, তো টুকটাক আলু করছি, মরিচ করি, মরিচ করছি, টমেটো করি অল্প টুকটাক, বাদামও করি।
2: মানে আলু, মরিচ, টমেটো, বাদাম এই ধরনের
0: উচ্ছা
3: টুকটাকই টুকটাকে দুই গানে তার কত কিছু করা যায় বুঝছেন না স্যার?
2: মানে আপনার জমি কম বা অন্যের জমি কি আছে আপনার কাছে?
3: আমি 2 গানি।
2: আচ্ছা আচ্ছা, তাহলে এই 2 গা আপনি কত বছর ধরে চাষবাস করেন?
3: আনুমানিক তো 15-20 বছর।
2: 15-20 বছর 20 বছর 15-20 বছর এই
3: 2 গানি
2: জমিতে চাষ করছেন। মানে এখন যে সবজিগুলো চাষ করছেন সেটির পাশাপাশি তাহলে আরো অনেক সবজি চাষ করেন নাকি?
3: হ্যাঁ,
2: মানে অন্য সময় তো ধান করেন কি?
3: হ্যাঁ, ধান করি, ধানের পরে আলু করি, আলুর পরে কোমর আছে একই জমিনেতে।
2: আচ্ছা আচ্ছা,
3: আলু ফাঁকে ফাঁকে কোমর দিয়ে দিছি, কোমর করে আলু উঠে করে কোমর।
2: তো এই যে চাষবাস করেন, আপনার যে চাষগুলো করেন এগুলো

0: কি নিজের অভিজ্ঞতা করেন নাকি স্থানীয়
1: অভিজ্ঞতা? বিএলডব্লিউ আছে, আমার প্রয়োজন হলে বিএলডব্লিউ আছে, বিএলডব্লিউ সাথে যোগাযোগ
0: আছে। আলু যে কি করেন, আলু করার
1: নতুন
0: এই যে পদ্ধতিটা কিভাবে করেন সেটা যদি আপনি একটু ভালোভাবে বলেন তাহলে অন্যান্য চাষি ভাই যারা শুনছে তারাও আপনার কাছ থেকে শিখে নেবে।
1: আমরা বিভিন্ন ভাবে আমার বাবা করিয়েছি আলু টালু, আমরা এই বাবার থেকে অভিজ্ঞতা করি, আমরা নিজে সবাই নিজের অভিজ্ঞতা থেকে করতেছি। আমরা প্রয়োজন না হলে যা রোগ টোক ধরে তাহলে আমরা কৃষি আছে অধিকারী তারা সাথে যোগাযোগ করি।
0: আচ্ছা আচ্ছা, মেঘলা আকাশে নাকি যখন আকাশে খুব মেঘ থাকে আলুর ধসা রোগ হয়, এই ধরনের সমস্যা আপনাদের হয়েছে?
1: হয়েছে, গতবার হয়েছে, অনেক বছর আগে হয়েছে। মাঝে মাঝে হয় ওয়েদার, যখন কুয়াশা টুয়াশা পড়ে, শীতের প্রভাব পড়লে, কুয়াশা পড়লে আমাদের ওই ওষুধ ধসা রোগ ধরে। আমরা ওই মেটালাইসিন ম্যাঙ্গোজাব দিয়ে দিই,
0: আচ্ছা,
1: আরো ওষুধ দিয়ে দিই, ফেন্টামিসিন দিয়ে দিই, সাথে দিয়ে মোটামুটি আমরা
0: এই যে ম্যানকোজেব বা
1: ম্যানকোজেব মেটা আছে, বেবিস্টেন দিয়ে মরিস্টোরিস লাগাইলে আমরা বেবিস্টেন দিয়ে শোধন করিয়া লাগাই।
0: আচ্ছা আচ্ছা,
1: যে ঘন ক্ষেত করতে হলে আমার বেবিস্টেন আছে, বেবিস্টেন দিয়ে শোধন করি আমি লাগাই।
0: আচ্ছা আচ্ছা, বাড়িতে কে কে আছে আপনার?
1: আমার ছেলে, একটা মেয়ে, একটা মেয়ে বিয়ে দিছি, ছেলে আছে, ছেলে,
0: মা বাবা,
1: মা বাবা আছে, মা বাবা, মা আছে, বাবা মারা গেছে।
0: আচ্ছা আচ্ছা, তাহলে মানে আপনি এই দুই কানে,
1: আমি এই মোটামুটি টুকটাক
0: আছে, দুই কানে জমিতে চাষবাস করে ছেলে মেয়ে মা বাবা সহ মানে এক মানে সুন্দর ভাবে আছে।
1: আমি তো মেয়ে বিয়ে পাস করেছি আর ছেলে বিয়ে পাস করেছি, টেট পরীক্ষা দিবে।
0: বা বা বা,
1: আমাদের এই সংস্কৃতি, এই টুকটাক ধান সংস্কৃতি নিয়ে আমি আছি।
0: মানে এই আপনার জমির উপর কিন্তু ছেলে মেয়ের পড়াশোনা সবকিছু চলছে,
1: সবকিছু,
0: খাওয়া দাওয়া সবকিছু চলছে,
1: খাওয়া দাওয়া সবকিছু।
0: মা বাবা সুস্থ আছে?
1: মা মা আছে, বাবা নাই।
0: বাবা নাই, বাবা মারা গেছে কতদিন হলো?
1: ধরো 8-9 বছর হয়ে গেছে।
0: আচ্ছা আচ্ছা, তাহলে মানে আপনিও কি এই আপনার উৎপাদিত সবজি কোথায় বিক্রি করেন?
1: হয়তো আমরা বাজার আছে, স্থানীয় সীতামারা বাজার আছে, প্রয়োজন হলে বিলনীয় বন করা আছে, বন করে নিয়ে যাবে, আরো দিয়ে দিয়ে বিক্রি হয়ে যায়।
0: আচ্ছা আচ্ছা,
1: এটা কমিশন কাটে আর তারা
2: 7-10 টাকা।
0: ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এবার কথা কৃষক বন্ধুদের মজলিশ, এই পর্বে আমরা আজকে শুনলাম চিত্তামারা গ্রাম পঞ্চায়েতের কয়েকজন কৃষক বন্ধুর সাক্ষাৎকার। আমাদের আজকের কিষাণ বাণী এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার সবার সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

এতক্ষণ শুনলেন কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণ বাণী। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 MHz FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

এখন জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠান সূচি। একটু পরে অর্থাৎ 7:05 শুনবেন সময়পিপাসু অনুষ্ঠান। অনুষ্ঠানে আপনারা ফোন করে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের ফোন নম্বর হলো 8731875545। 7:35 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্রে কক বলুক ও স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে।

শুনিন, অনুরোধে আসল মনের মতো গান শুনবেন রাত 8:05। রাত 9টায় শুনবেন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। 9:30 শুনবেন সারগম অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত। এতে আজ শুনবেন শারদ বাদন, রাগ চন্দ্রকোষ, শিল্পী আলী আকবর খাঁ। রাত 10টায় সিনিয়র সিটিজেন্স এই অনুষ্ঠানে শুনবেন হারানো দিনের গান। 10:30 জানিয়ে দেওয়া হবে আমাদের আগামীকালের অনুষ্ঠানসূচি, সেই সাথে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে। জানলেন অনুষ্ঠানসূচি।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু করছি সমাবেশ অনুষ্ঠান। সমাবেশ অনুষ্ঠানে আপনারা ফোন করবেন 8731875545 নম্বরে। প্রথমে ফোন কে রয়েছেন দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, নামটা বলুন। আগরতলা থেকে? আগরতলা কোন জায়গায়? আচ্ছা, আপনি স্বাগত অনুষ্ঠানে। হ্যাঁ বলুন, অনুরোধ।
1: যে সমস্ত অনুষ্ঠানগুলি চলছে এখন, মানে এটা খুব ভালো লাগে। আর অনুরোধটা হচ্ছে, ফোন ইন যে অনুষ্ঠানগুলি হয় না, যে বিভিন্ন ফোন অনুষ্ঠান, যেমন টক শো আর শনিবার আড্ডা, এইসব অনুষ্ঠানে যদি কেউ ফোন করে, দেখা যায় যে একজনে ফোন করলে এটা 3-4 মিনিট ধরে কথা বলতে থাকে। তো আমার একটা অনুরোধ আছে, বন্ধুদের জন্য যদি এটা অনুষ্ঠান অনুযায়ী টাইম লিমিট করা হয়, যে আপনি 1 মিনিট বা এর বেশি বা 2 মিনিট এরকম লিমিট করা হয়, তাহলে অন্য তাকে সোজা বন্ধুরে যাতে ফোন করতে পারে, অংশগ্রহণ করতে পারে, তবে অনুষ্ঠানটা অনেক মানে সুন্দর হতো আমার মতো।
0: আচ্ছা, তাহলে আপনি চাইছেন যে অনুষ্ঠানগুলোর কথা আপনি বলেছেন, সে অনুষ্ঠানগুলিতে শ্রোতা যারা রয়েছেন আপনারা, আপনাদের সঙ্গে কথার যে লিমিটেশন যেটা রয়েছে, সেটা মানে স্বল্প পরিসরে শেষ করে সবার সঙ্গে যাতে কথা বলা যায়,

0: এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার জন্য। ঠিক আছে, অবশ্যই। আর কিছু বলবেন আপনি?
1: না স্যার, এটাই মানে আমার অনুরোধ ছিল আর কি।
0: না, ঠিক আছে। অনেকক্ষণ তো আমরা আমরা বলি, আমরা যখন কথা বলি অত অনেকের কথা শেষ হয়ে ওঠে না। ঠিক আছে, শেষ হয়ে হয় না তো সে জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ, বলছি আপনাদের অনেকে বলেন যে হয়তো যেখানে 10 জনের সঙ্গে কথা বলা যেত, সেখানে হয়তো 5 জনের সঙ্গে আমরা কথা বলছি, বাকি 5 জন কথা বলতে পারছেন না। তো সেই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 জনের সঙ্গে কথা হোক, সময়টা কমিয়ে কিছুটা, হ্যাঁ, শ্রোতাদের সঙ্গে আগে কথাটা, ওদের যে বিষয়গুলো রয়েছে বলার বিষয়গুলো যেগুলো আপনি বলছেন, বিষয়গুলো শুনে সঙ্গে সঙ্গে সেগুলো উত্তর দিয়ে আমরা অন্য শ্রোতার কাছে চলে যেতে পারি খুব স্বল্প সময়ের মধ্যে। হ্যাঁ
1: আর এটা এটা করলে অনেক সেটা বন্ধু অংশগ্রহণ করতে পারবে।
0: হ্যাঁ, আপনি কি আপনি কি প্রথম না আপনি আমাদের নিয়মিত শ্রোতা?
1: না, আমি আমি নিয়মিত শ্রোতা, আমি মনে করি গান বিভিন্ন টক শোতে মানে অংশগ্রহণ করি।
0: আগরতলা, আগরতলা সিদ্ধাশ্রম থেকে?
1: হ্যাঁ সিদ্ধাশ্রম থেকে।
0: গুড, ভেরি গুড। হ্যাঁ,
1: আমি টাইম লিমিটের মানে লিমিট করে কথা বলি, বেশি কম বেশি কথা বলি না, যে কোনো টক শো অনুযায়ী আমি কথা বলি। এটা করলে মানে আমার একটা ধারণা, এটা করলে
0: না, ঠিক আছে, সবার সঙ্গে সবার সঙ্গে কথা বলা উচিত।
1: হ্যাঁ
0: ঠিক আছে, যারাই রয়েছেন আমাদের ঘোষক ঘোষিকা যারা রয়েছেন, উপস্থাপক উপস্থাপিকা যারা রয়েছেন, তাদের কাছে আমরা এই মেসেজটা পৌঁছে দেবো, যাতে আগামী দিনে যারাই কথা বলবেন স্বল্প সময় নিয়ে, খুব স্বল্প সময়ের মধ্যে যাতে বিষয়গুলো শেষ করে সব শ্রোতাদের কাছে ওনারা পৌঁছে যেতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো ভালো থাকবেন। তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলেছি আগরতলা সিদ্ধাশ্রম থেকে, আমাদের একজন শ্রোতা ছিলেন, ওনার বক্তব্য ছিল যে আমরা যখনই কথা বলি বিভিন্ন টক শোগুলিতে, সেটার সময়টা যাতে খুব বেশি না হয়, সবার সঙ্গে যাতে কথা বলা যায়, সে ধরনের একটা পরিবেশ তৈরি করার জন্য। হ্যাঁ নমস্কার, নামটা বলুন। বিশ্বজিৎ, উত্তর সারাশ্রমে থেকে। হ্যাঁ বিশ্বজিৎ বলুন, স্বাগত আপনি অনুষ্ঠানে। হ্যাঁ আছি ভালো, বলুন। মানে নতুন গ্রীষ্মকাল অনুষ্ঠান সূচি আপনাদের পছন্দ হয়েছে সবার? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নামে নামে লাইভ লাইভ, কিন্তু লাইভ না হয়ে রেকর্ডিং হচ্ছে, রেকর্ডেড প্রোগ্রাম শোনানো হচ্ছে, এই তো? আচ্ছা, লাইভ হচ্ছে কিন্তু শ্রোতাদের সঙ্গে কথা বলা যাচ্ছে না, হচ্ছে না এই? আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ফোন করে পাচ্ছেন না আপনারা, এই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর মানে ছুটির দিনে রবিবার? হ্যাঁ ঠিক আছে, বলেন। মানে কোথাও যাতে শিশুদের মানে শিশুদের যাতে কোথাও গিয়ে অপ্রস্তুত হতে না হয়। হ্যাঁ, অত কোনো অনুষ্ঠানে গেল, সে মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়ালো, হ্যাঁ বলতে হয়তো সে দ্বিধাবোধ করছে, ঠিকঠাক বলতে পারছে না, তো রেডিওর মাধ্যমে যদি সেটা হয়ে থাকে তাহলে পরে ভালো হবে, এই তো? এটাই চাইছেন, অন্তত অন্তত মাসে দুবার না হলে অন্তত একবার যেতে হয়, এবং সেটা ছুটির দিনে। খুব ভালো প্রস্তাব। হ্যাঁ, এটা কভার হচ্ছে এখন? মানে সেটা রাত না হয়ে দিনে হলে ভালো হতো, এই তো?

0: মানে আপনি চাইছেন আমরা করব যে অনুষ্ঠান যেটা রয়েছে সেটা অন্তত দুদিন হোক, এই তো? আচ্ছা, রাতে একটা হচ্ছে, আরটা যদি দিনে হয় বা দুপুরবেলার কথা যেটা বলছেন সেটা হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হুম, না একদম ঠিক, প্রোগ্রামে ভ্যারাইটিস বলার অপেক্ষা রাখেন না, সেখানে আপনাদের যোগদান অবশ্যই আকাশবাণী বিলনের জন্য একটা বিশাল যোগদান, এবং আপনাদের থেকে আপনাদের মূল্যবান পরামর্শ যেগুলো রয়েছে সেগুলো তো থাকছে, আর সঙ্গে সঙ্গে আকাশবাণীতে যারা রয়েছেন অনুষ্ঠান নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, আর সবার মিলিত প্রচেষ্টার ফসল হলো আমাদের এই আকাশবাণী বিলনিয়ার নতুন নতুন সংযোজন। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ আপনাকে। বিশ্বজিৎ ভৌমিক, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ অমিত বলুন।
1: বলছি যে এর আগে যে সুমন মোদী বলেছিল যে প্রত্যেক শ্রোতার জন্য আসলে সময়টা নির্দিষ্ট করতে হবে, ভালো আর কি।
0: ও ও কিন্তু ঠিক বলেছে, সময়, হ্যাঁ, প্রথমে আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় যিনি দায়িত্বে থাকেন, অ্যানাউন্সার হোক, ঘোষক হোক, ঘোষিকা হোক বা উপস্থাপক, উপস্থাপকে যিনি থাকুন না কেন, ওনাকে বলে দিতে হবে, সেটা আমরা কথা বলবো যে শ্রোতাদের সঙ্গে কথার একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া উচিত, কারণ শ্রোতা অনেক থাকেন, প্রত্যেকে চান কথা বলতে, তো সেই সুযোগটা যাতে প্রত্যেকের করে দেয়। উনি ভালো বলেছেন, আপনিও, হ্যাঁ হ্যাঁ
1: যেসব লাইভ অনুষ্ঠান হচ্ছে আর যেমন ফোন ইন রেডিও কই,
0: হ্যাঁ হ্যাঁ,
1: আসলে দেখা যায় অন্য সময় ফোনটা বেজে যাচ্ছে, রিং হচ্ছে, যাচ্ছে না, আসলে আপনারা ফোনটা তুলে ওইটা মূলে রাখবেন আর কি, বলে রাখলে তাহলে সুবিধা হয় আর কি, যারা শ্রোতা বন্ধু অংশ নেবেন তার জন্য একটু সুবিধা হয়।
0: মানে আপনি বলতে চাইছেন আপনারা যখন ফোন করছেন তখন ফোনটা উঠানো হচ্ছে না,
1: না ফোনটা রিং হচ্ছে, রানিং এ ওটা কেটে যাচ্ছে,
0: ওই সময় কি, ওই সময় যিনি দায়িত্বে থাকেন ঘোষক ঘোষিকা বা উপস্থাপক উপস্থাপিকা যারা রয়েছেন, তারা কি ওই সময় অন্য কারোর সাথে প্রোগ্রামে ব্যস্ত রয়েছেন?
1: না না আমি সেটা বলছি না, রিং হচ্ছে ফোনটা উঠালেই মানে ফোনটা এবার মানে হোলে থাকে আর কি,
0: হোল্ড হয়ে থাকে,
1: তাহলে মানে শ্রোতার এত কিন্তু শ্রোতাদের সংখ্যা বেড়ে যেতে পারে।
0: আচ্ছা আচ্ছা,
1: কারণ ফোনে রিং হয়ে যাচ্ছে আবার আরেকজন ঢুকছে, কিন্তু মানে এতে অনেক বেশি শ্রোতার কল রিসিভ করা সম্ভব আর কি।
0: আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো সে বিষয়টা।
1: এইটুকুই অনুষ্ঠান সাধারণ, সুন্দর, ধন্যবাদ আপনাকে,
0: ধন্যবাদ আপনাকে অমিত সুর। ঠিক আছে, আমরা চেষ্টা করব। আমরা রয়েছি সমীপেশী অনুষ্ঠানে, আমাদের বন্ধুরা রয়েছেন, তাদের বিভিন্ন সাজেশন আমাদের জন্য পাথেয়। হ্যাঁ হ্যালো বলুন, নমস্কার। হ্যাঁ, তাপস দাস ঘোষ কামার বাহাদুর টিলা থেকে, হ্যাঁ তাপস বলুন। হ্যাঁ মানে রেডিও আগে যখন শুনতেন অন্যরকম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সে এখন সেই মজা পান না নাকি? আমি বলি, আগে তো হয়তো একজন উনি বাধা ধরে ছিল, উনি এসে করতেন, এখন আমাদের যেদিন যিনি দায়িত্বে থাকেন ঘোষক বা ঘোষিকে যিনি দায়িত্বে থাকেন তিনি কুইজ অনুষ্ঠান পরিচালনা করেন, তো সেখানে তো প্রত্যেকের এক একজনের ধরন এক এক রকম হয়ে থাকে। হ্যাঁ বলুন। হ্যাঁ সেটা তো শুরু থেকে আছে, আমরা বলি রেডিও কুইজ অনুষ্ঠানে যখন আমরা প্রশ্ন করি, প্রশ্নের জন্য সঠিক উত্তরদাতা যদি বেশি হয়ে যান তাহলে সেই জায়গাতে আমরা লটারি প্রথম দিন থেকে করেছি, এখনও করছি, আগামী দিনেও সেটা করা হবে। হ্যাঁ হ্যাঁ, আমি যখন ছিলাম, আচ্ছা সে ঠিক আছে, সব সময় তো একরকম হয় না, মাঝে মাঝে পরিবর্তন কিছুটা পরিবর্তন তো করতে হয়, পরিবর্তন নিয়েই তো আমাদের সব কিছু, ঠিক আছে। তারপরও আপনার যে বক্তব্য সেটা আমরা আমাদের অনুষ্ঠান যিনি দেখেন বা যারা দেখেন তাদের কাছে আপনার প্রস্তাব আমরা পাঠিয়ে দেবো।

0: বলুন।
1: আগের মতো হলে এটা ভালো হতো আর কি।
0: ঠিক আছে, আমি বলবো, বললাম তো আপনি যেটা চাইছেন।
1: হ্যাঁ, একটা
0: হ্যাঁ
1: যে ছিল
0: হ্যাঁ,
1: এখন আর আবার প্রোগ্রামটা করলে ভালো হয় আর কি, যেমন
0: কোনটা? হ্যালো ডাক্তার, হ্যালো ডাক্তার, মানে লাইভ, যেটা লাইভটা একটা হচ্ছে, আমরা চার দুটো প্রোগ্রাম, তো একটা ফোন ইন হচ্ছে, একটা রেকর্ডিং হচ্ছে। যেমন আগামীকাল ফোন ইন আছে সম্ভবত। হ্যাঁ, আপনি 26 তারিখ, 26শে মে, 26শে মে রাতের বেলায় ফোন ইন অনুষ্ঠান রয়েছে, সুস্বাস্থ্য। আগে হ্যালো ডাক্তার ছিল, এখন সেইটা পরিবর্তিত হয়ে, নাম পরিবর্তিত হয়ে সুস্বাস্থ্য হয়েছে, ঠিক আছে? তো সেখানে তো ডাক্তারবাবু আসেন, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়।
1: থাকলে একটু ভালো হতো আর কি।
0: শিশু ডাক্তার, হ্যাঁ, শিশুদের বিষয় আপনি বলছেন, শিশুদের বিষয়, তাহলে শিশু ডাক্তার নিশ্চয়ই আসবে। কি ধরনের সমস্যার কথা বলছেন, যে এগুলো নিয়ে আলোচনা করলে হয়তো ভালো হবে, বা আপনারা যেগুলো ফেস করছেন, যে আমাদের এখানে শিশু যারা রয়েছে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের শিশু ডাক্তারের প্রয়োজন রয়েছে। আপনারা চাইলে তো শিশু ডাক্তার পেতে পারেন না, যেহেতু আপনারা গ্রামের দিকে থাকেন, তো সেখানে সাধারণ প্র্যাকটিশনার যারা রয়েছেন, সাধারণ MBBS ডাক্তার যারা রয়েছেন, তাদের উপর আপনাদের নির্ভর করে থাকতে হয়। তো সে জায়গায় দাঁড়িয়ে আকাশবাণী বিলুনিয়া রয়েছে, সেখানে আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আমাদের ডাক্তারবাবুরা এখানে আসেন, এসে আপনাদের পরামর্শ দিয়ে থাকেন, ঠিক আছে? তো ওই ধরনের কোনো যদি সমস্যা থেকে থাকে, যে আপনাদের একুট কোনো সমস্যা থাকলে, আপনার বাচ্চার যদি সমস্যা থাকে যেটার জন্য আপনাকে দূর দূরান্তে যেতে হয়, বা আপনার পাড়া পড়োশি যারা রয়েছেন, প্রতিবেশী যারা আছেন, তারা যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বলতে পারেন যে এই বিষয়টার উপর যদি আলোচনা করা যেতে পারে বিষয়ভিত্তিক, তাহলে আমরা সেগুলো করতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ না, সবার জন্য, আপনার জন্য বলিনি, সবার জন্য বলেছি। হ্যাঁ, তো কী ধরনের আলোচনা হলে পরে আপনাদের ওখানে শিশু যারা রয়েছে তাদের জন্য ভালো হবে?
1: শিশু বা বৃদ্ধা মানে,
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝলাম। আমরা আপনাদের মতো করে করে নেবো, আপনারা রেডিও শুনতে থাকবেন, ঠিক আছে?
1: নমস্কার,
0: হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন সমীপেশে অনুষ্ঠান। আমরা আমাদের শ্রোতাদের সাথে কথা বলছি, তাদের যুক্তিগুলো বা অনুষ্ঠান নির্ভর যে যুক্তি বা তাদের যে প্রস্তাব, সে প্রস্তাবগুলো আমরা শুনছি। এবং আমাদের এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে আমরা সেই ধরনের বিষয়গুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। ভাই, হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ
2: নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার, নামটা বলুন।
2: আমি ধর্মনগর থেকে অবিনাশ।
0: ধর্মনগর থেকে
2: অবিনাশ তেলি।
0: অবিনাশ তেলি,
2: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, বলুন অবিনাশ, আপনি স্বাগত অনুষ্ঠানে, বলুন। হ্যাঁ
2: হ্যাঁ, কেমন আছেন ওটা?
0: হ্যাঁ, জি ভালো আছি, আপনি ভালো আছেন?
2: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে।
0: হ্যাঁ বলুন।
2: তো আমি বলি যে আপনাদের অনুষ্ঠান তো বিশ্বকাপের অনুষ্ঠান ভালোই লাগছে, কিন্তু আমি মানে আমার তরফ থেকে বলছি একটা, যে আমাদের যে টক শো যে রবিবারে আড্ডা 101 দিন হয়, সেটা কিন্তু আগে দেখুন 2 দিন ছিল, আমরা কিন্তু টক শো কথা বাড়িয়ে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু আপনারা টক শোটা কমিয়ে মনের মতো গানের অনুষ্ঠানটা একদিন আরো বাড়িয়ে দিয়েছেন।
0: একটা কথা বলি আপনাকে, অবিনাশ তেলি ধর্মনগর থেকে, কারণ অনুষ্ঠান একই রকম, অনুষ্ঠান একই সঙ্গে একইভাবে সবসময় ভালো লাগে? অনুষ্ঠানের প্রয়োজনে শুনুন, শ্রোতাদের প্রয়োজনে আপনি হয়তো বলছেন একরকম, আরেকজন বলছেন একরকম, পরিবর্তন পরিবর্তন বলছে, পরিবর্তন করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবার অনুরোধ আমাদের শুনতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু পরিবর্তন পরিবর্তন সেগুলি করার প্রয়োজন রয়েছে। আপনি মনের মতো গানের কথা বলছেন, মনের মতো গানের জন্য সবাই তো চাইছে যে সপ্তাহে 7 দিন মনের মতো গান হোক, সেটা কি সম্ভব?
2: না না না, 7 দিন দেখুন, সপ্তাহে 3 দিন তো আমার মনে হয় যথেষ্ট ছিল, কিন্তু একদিন অতিরিক্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, আর সেখানে কিন্তু মানে এই অনুষ্ঠান গুলা
0: টক শো কটা হচ্ছে এখন?
2: টক শো শুধু একটা, ওই শুধু রবিবারে, আর সেটাও সেটাও বলি আপনাকে,
0: কেন শনি শনিবারে কোনো আড্ডা নেই?
2: শনিবার না না, আড্ডা নেই তো সেখানে, তো শুধু মনের মতো,
0: আমি সেটা বলিনি, আমি শনিবারে আড্ডা আছে কি?
2: না না, আড্ডা তো নেই, আমি তো বলি সেখানে শুধু গানের অনুষ্ঠান রয়েছে, মনের মতো গান।
0: আমি আবারও বলছি আপনাকে, শনিবারের আড্ডা কি নেই এখন?
2: না না নেই।
0: আচ্ছা, এখন শুধু টক শো রোববার?
2: হ্যাঁ, শুধু মানে শনিবারের যে আড্ডা ছিল সেটা কিন্তু এখন রবিবারে চলে এসেছে, সেটা নাম দেওয়া হয়েছে রবিবারের আড্ডা।
0: রবিবার আড্ডা তো আগেও ছিল টক শো,
2: দেখুন
0: সোমবার, সোমবার আড্ডা, সোমবার
2: সোমবার নেই, সোমবার নেই।
0: আচ্ছা।

0: হ্যাঁ, সেই জন্য বলছি যে মানে সেটা টক্সোটা আগে 2 দিন ছিল, যেমন বুধবার ছিল আর শনিবার ছিল, সেটা করে বুধবারটা সরিয়ে আর শনিবারটা সরিয়ে দেওয়া হয়েছে, শুধু একদিন রাখা হয়েছে রবিবারের দিনটা।
1: আচ্ছা,
0: আর হ্যাঁ, আর একটা কথা দেখুন, সেই রবিবারে একটা শুধু একদিন আমরা পাই, তার মধ্যে কিন্তু সেখানে যারা উদ্ঘোষণায় থাকেন ওনারা কি করেন, যে যে বিষয় নিয়ে আলোচনা হয় তো ওনারা নিজের থেকে কিন্তু ওনার বিশিষ্ট ব্যক্তিদের, যেহেতু ওনারা ফোন করে মানে ওনারা কথা বলেন, কিন্তু আমরা নাম্বারটাও আমাকে বলে দেওয়া যে লাইফ লাইন চলছে আপনারা এই নাম্বারে ফোন করেন, কিন্তু আমরা যখন ফোন করি রিং হয় কিন্তু ফোনটা রিসিভ করা হয় না, আর অন্যত্র দেখা যায় যে ওনারা নিজের পার্সোনাল মোবাইল দিয়ে অন্যদেরকে ফোন করে সেই কথাগুলো মানে
1: আচ্ছা,
0: সেই দিকে কথা বলে।
1: একটা একটা কথা বলি আপনাকে, আপনি এটা এটা কিন্তু আরোপ, কিন্তু আমি বলি যদি এই ধরনের কিছু হয়ে থাকে সেটা হওয়া বাঞ্ছনীয় নয় এবং সেটা হয়ও না। আপনি কোথেকে কীভাবে কথাটা বলছেন আমি ঠিক বলতে পারবো না। আপনি কীভাবে বলছেন যে আমরা আপনাদের, যেমন আমি এখন কথা বলছি আপনার সঙ্গে, ঠিক একইভাবে শনিবারের আড্ডা হোক বা টক শো যেগুলো আছে সেগুলো, ওখানে আমরা নিজেদের থেকে ফোনে আমাদের শ্রোতাদের সঙ্গে, আমাদের পছন্দের শ্রোতাদের সঙ্গে কথা বলি, এটা কীভাবে বলছেন আপনি? এমন কোনো প্রমাণ আছে আপনার কাছে যে আমরা এইভাবে কথা বলি?
0: না না, বাকি যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন ওনারা ওনারা যদি আমার
1: আমি
0: ফোন
1: আমি আমি জাস্ট আপনাকে বলছি, এই ধরনের কোনো প্রমাণ আছে কি যে আমরা আমাদের পছন্দের শ্রোতা যারা আছে তাদের সঙ্গে আমাদের পার্সোনাল মোবাইল থেকে, আকাশবাণীতে পার্সোনাল বলে কোনো শব্দ নেই এটা আপনাদের?
0: না না শুনুন, আমি আপনাকে বলি পার্সোনাল মানুষ কোনো শ্রোতার কথা আমি বলছি না, পার্সোনাল শ্রোতা না, মানে ধরুন কোনো বিশিষ্ট ব্যক্তি রয়েছেন যেমন সেই মানে কথাগুলো, যেমন একটা সাহিত্যের আড্ডা চলছে এই বিষয় নিয়ে, তো ওনারা যেমন ধরুন কোনো মানে আমাদের রাজ্যে কোনো বিশিষ্ট কবি রয়েছেন তো ওই ওনাদের সাথে মানে একটা
1: না
0: ওনারা
1: না, ওটা ওই ধরনের যদি কোনো বিষয় থাকে, এগুলো আমরা কোনো কোনো বিষয় রয়েছে আমি বলি আপনাকে, যেমন ধরুন আগামী 26 তারিখ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, ঠিক আছে? তো ওই দিনটিতে যদি আমরা কোনো বিশেষ অনুষ্ঠান রাখি, সেখানে যদি বিশেষ কোনো ব্যক্তি থাকেন ওনার সঙ্গে আমরা কথা বলি, প্রয়োজনে কথা বলি, ওই ধরনের ব্যবস্থার মধ্যে আমাদের থাকতে হয়। এছাড়া অন্য কোনো বিষয়ে আকাশবাণী থেকে বসে এখানে ঘোষক ঘোষিকা যারা রয়েছেন, তারা যারা দায়িত্বে থাকেন, তারা তাদের নিজের প্রয়োজনে, বন্ধুত্বের কারণে বা অন্য কোনো কারণে, তা নিজের ফোন থেকে কথা বলবেন, সে সুযোগ নেই। তাহলে প্রথমে আমি কেন বললাম 8731874455 এই নম্বরে কথা বলতে?
0: না না, দেখুন যখন এরকম অনুষ্ঠান থাকে তাহলে প্রথমে জানিয়ে দেওয়া হবে যে শ্রোতা বন্ধুরা আজকে আপনারা মানে এই ধরনের একটা অনুষ্ঠান রয়েছে তো আপনারা ফোন করবেন, আমার লাইফ
1: নো নো নো নো নো,
0: অনুষ্ঠান
1: না না না, এটা এটা হতে পারে না, এটা আপনাদের জন্য ফোন, এবার বল, এটা এটা বলা যায় না, এটা বলা সম্ভব নয়,
0: হ্যাঁ তো
1: এটা
0: সেই জন্য
1: হয়তো
0: তো
1: সমান। আপনি যেটা বলছেন কীভাবে বলছেন আমি ঠিক জানা, আমার জানা নেই, তবে আকাশবাণী থেকে এ ধরনের কোনো কাজ করা হয় না।
0: আচ্ছা ঠিক আছে, আমি আমি ফোনটা রেখে দিই, তারপর দেখবেন যদি আরো কেউ ফোন করেন
1: ঠিক
0: তাহলে
1: আছে, হ্যাঁ, আপনার কারণ
0: আমি
1: এক অনেকে বলছেন যে এত কথা বলার প্রয়োজন নেই, কারণ অনেক শ্রোতা বসে থাকেন, ঠিক আছে?
0: হ্যাঁ হ্যাঁ
1: আমরা, আপনি যেটা বলছেন সেটা কিন্তু আরো আমরা দেখবো বিষয়টা, ঠিক আছে? ধন্যবাদ
0: ঠিক
1: আপনাকে,
0: আছে ঠিক আছে, হ্যাঁ নমস্কার।
1: নমস্কার। আবারও বলি শ্রোতা বন্ধুরা, আপনারা একটু আগে অবিনাশ তেলে ধর্মনাথ থেকে বলছিলেন, হ্যাঁ নামটা বলুন, মাধবনগর থেকে নারায়ণ চন্দ্র মজুমদার। নারায়ণবাবু আপনি স্বাগত অনুষ্ঠানে, বলুন।
2: আপনাকেও নমস্কার স্যার,
1: ধন্যবাদ, বলুন।
2: এই যে ধরেন কৃষি কৃষি বিষয়ক যে আলোচনা কিষাণ বাণী অনুষ্ঠানে,
1: হ্যাঁ,
2: বিভিন্ন বিশেষজ্ঞরা আসেন,
1: আসেন আসেন আসেন,
2: স্নাতক যারা আছেন তারা আনেন,
1: হ্যাঁ,
2: রেডিওতে বলা হয় ফোন করার জন্য
1: হ্যাঁ
2: বলে দেওয়া হয়,
1: হ্যাঁ,
2: আমি কিন্তু স্যার কৃষি বিষয়ক ব্যাপারটা সম্পর্কে বলছি আর কি।
1: হ্যাঁ বলুন।
2: এই তো আমরা গ্রামের লোক,
1: হ্যাঁ,
2: তাদের পরামর্শ যখন দেন,
1: হ্যাঁ,
2: তাদের সঙ্গে কথা বললে কিছু জিজ্ঞেসও থাকে,
1: মানে আপনি শ্রোতা, আপনি কৃষক, আপনি চাষা চাষি, আপনারা যদি সরাসরি যিনি আমাদের বিশেষজ্ঞ যিনি থাকেন চাষ সংক্রান্ত বিষয়ে, ওনার সঙ্গে সরাসরি কথা বলতে পারলে ভালো, এই তো মানে এটাই চাইছেন তো, এটাকে হয় না? মানে কিষাণ মানে আপনারা যে অনুষ্ঠানটা হচ্ছে, আমাদের বিশেষজ্ঞ যারা আসছেন কৃষি বা বিভিন্ন দপ্তর থেকে, ওনাদের সঙ্গে আপনাদের কথা হয় না, শুধু আলোচনায় হয়, এই তো?
2: আলোচনা হয় এবং ঋণ করার জন্য ধরে না, এই

0: আর কি।
1: আচ্ছা, খুব ভালো বলেছেন, আমরা বিষয়টা দেখবো। আর আর অন্য কিছু?
0: আর অন্য কিছু, ওই যে ডাক্তার যে ডাক্তারদের কথা যে বলেছিলেন,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: এটাও একটা গুরুত্বপূর্ণ।
1: হ্যাঁ,
0: আপনাদের মাধ্যমে
1: হ্যাঁ
0: আমি জানাতে চাই,
1: হুম,
0: এই যে নলুয়া
1: হুম
0: অথবা ঋষিমুখ
1: হুম
0: এই সেন্টারগুলিতে
1: হুম
0: সপ্তাহে বিশেষ করে যে কোনো একজন সরকারি ডাক্তার যদি পাঠান বিশেষজ্ঞ,
1: কোথায়
0: হসপিটালগুলিতে আর কি স্যার, সরকারিভাবে
1: আমরা পাঠাবো
0: না, আমি জানো আপনাদের মাধ্যমে এটা সরকার যাতে জানে এটা আর কি স্যার।
1: আমরা, এগুলি তো আমাদের বিষয় নয়। ওখানে যারা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর রয়েছে, ওখানে ওদের, এখানে সিএমও রয়েছেন, এসডিএমও রয়েছেন, বিভিন্ন এমওএসি যারা মেডিকেল অফিসার যারা রয়েছেন, বিভিন্ন প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে রয়েছে, ওরা বিষয়গুলো পরিকল্পনা করে আপনাদের যে সমস্ত গ্রামের কথা বলছেন, নলুয়া ঋষিমুখ বা আপনাদের রাধানগর বা অন্য যে জায়গাগুলো রয়েছে ওখানে ওনারে করবেন, সেটা আমরা করতে পারি না। আমরা শুধু করি এই কারণে করি, কারণ আমাদের অনেক লিসেনার, আপনি যারা রয়েছেন, যে আপনি আপনার মতো যারা রয়েছেন, কারণ সব জায়গায় ডাক্তারদের পৌঁছে যাওয়ার মতো সময় থাকে না, অবকাশ থাকে না, সেই ধরনের সম্ভাবনা বা সেই ধরনের যে পরিবেশ, সে পরিবেশ থাকে না, সব কিছুর একটা শর্টেজ রয়েছে। ঠিক আছে, তো আমরা কি করি, ধরুন আপনি একজন শিশু ডাক্তারের কথা বলছে, হ্যাঁ, যারা বিশেষজ্ঞ রয়েছেন, বিশেষজ্ঞ ডাক্তার এমনিতে কম রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আকাশবাণী বিলোনিয়ার মাধ্যমে আমাদের যে অনুষ্ঠান যেটা রয়েছে সুস্বাস্থ্য, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ডাক্তারবাবুদের আমন্ত্রণ জানাই এবং সেখানে শিশুদের কী কী ধরনের সমস্যা হতে পারে, শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের জন্য কী কী ধরনের সমস্যা হতে পারে বা হলে পরে কী ধরনের প্রিকুয়েশন ওনারা নেবেন, সেটা আমরা আমাদের মাধ্যমে, আকাশবাণীর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই। ওখান থেকে আপনারা একটা ধারণা পেয়ে যান, আর যে এবং ওখানে ডাক্তারবাবুরা বলে দেন যে আপনাদের কী করতে হবে, আমরা সেই কাজটা করি, আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করি, অন্তত সাধারণ কিছু পরিষেবা যাতে আকাশবাণী বিলোনি আপনাদের দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিই। আর অন্য যে বিষয়টা বলছেন সেটা পুরোটা বিষয় স্বাস্থ্য দপ্তরের।
0: আরেকটা কথা হচ্ছে স্যার, এই যে মনের মতো গান,
1: হ্যাঁ,
0: বিশেষ করে ত্রিপুরা রাজ্যের বাইরে একজন শ্রোতা,
1: হ্যাঁ,
0: আমি দেখেছি আরো একজন বলতে পারছে,
1: হ্যাঁ,
0: উনি নিজে সুর তোলেন, আবার গানের নাম ছবির নাম বলতে পারেন না, এবার বলে কি বলবো কি বলবো এই করে করে দুজনের সময় কাটিয়ে দেন উনি।
1: না না, আমরা ওনাকে, ওনার নাম ঠিকানা ওগুলো আমরা পেয়েছি, অনেকে বলেছেন, আপনি যার কথা বলছেন আমি তার আগে বলেছি, উনি একই সঙ্গে দু তিনটি জায়গার কথা বলেন, দু তিনটি জায়গার কথা বলে সেখানে আলাদা আলাদা নামে উনি ফোন করেন। ঠিক আছে, হ্যাঁ করেছেন, এবং সেখানে উনি অনেকটা সময় নষ্ট করে ফেলেন। আমাদের আমাদের তো একটা নির্দিষ্ট একটা সময় রয়েছে প্রত্যেকটা অনুষ্ঠানে, যেমন শনি বিশুদ্ধে আমি রয়েছি 7:35 অব্দি আমি এখানে থাকবো, অলরেডি 7:30 হয়ে গেছে, আর 4 মিনিট আমি এখানে থাকবো, তো এই সময়টুকুর মধ্যে সবার, এখন আমি অনেকের সঙ্গে কথা বলেছি, ঠিক বিভিন্ন বিষয়ের উপর কথা বলেছি, তো ওখানে একজন যদি দু তিন নামে যদি উনি ফোন করেন, ওখানে যদি এক একবারে উনি 3-5 মিনিট করে খেয়ে নেন, তাহলে একটা অনুষ্ঠানের অর্ধেক উনি খেয়ে নেন, হ্যাঁ, তাহলে পরে অন্য যারা আছে ওনাদের কাছে তো বিরক্তি আসবেই, হয়তো একটা সময় বলবে আর ফোনই করব না, তো এতে করে লসটা আকাশবাণীর হচ্ছে, ওনার কিছু হচ্ছে না। তো আমাদের একটা আবেদন থাকবে, যারা রয়েছেন এক দুজন, সবাই নয়, আমাদের ভালো লিসেনার রয়েছে, শ্রোতা রয়েছে, তো সেই জায়গাতে এক দুজন আপনারা যারা আছেন, এক দুজন আপনাদের কাছে বলবো, আপনার বিষয়ভিত্তিক প্রশ্নগুলো করুন, সংক্ষেপে করুন, আপনার জানার কিছু বিষয় থাকলে সেটা জানার চেষ্টা করুন, বা কোথাও যদি আপনার যদি প্রস্তাব দেওয়ার থাকে যে এটা যদি এমন করা হতো তাহলে ভালো হতো, সেটা করুন, আমরা সেটা দেখব।
0: আপনাদের অনুষ্ঠানগুলো স্যার,
1: হ্যাঁ,
0: আসলে মনোগ্রাহী,
1: হ্যাঁ,
0: যদি আমার, আমরা যে কোনো শ্রোতা শুনতে ভালোবাসি, এখানে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে,
1: হ্যাঁ, একদম, পুরো রেডিও মানেই তো শিক্ষার একটা বাক্স, মানে কি নেই রেডিওতে, কি নেই, সব আছে, মনোরঞ্জন, একদম মনোরঞ্জন থেকে শুরু করে সব কিছু রয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিজ্ঞান, কি নেই রেডিওতে, মনোরঞ্জন সব রয়েছে, আপনি চোখ বন্ধ করে রেডিওটা আপনি শুনবেন, এই যে পুরনো দিনের গান যেগুলো রয়েছে এগুলো তো গোল্ডেন টাইম, ওই সময়ের স্বর্ণালী যুগ, স্বর্ণালী যুগ, সে গান আপনি কোথায় পাবেন রেডিও ছাড়া? আরও একটা বিষয়, রেডিও এমন এক বিষয়, এমন একটা মেটার, একটা জিনিস, আর যেখানে বিদ্যুৎ নেই সেখানে রেডিও আছে।

0: হ্যাঁ, এটার জন্য তারের প্রয়োজন হয় না, সেজন্য জন্য বেতার। হ্যাঁ, যে কোনো জায়গায় পাহাড়ের চূড়া থেকে শুরু করে আপনি সাগরে যেখানে যাবেন, আপনার রেডিও সঙ্গে নিয়ে, এখন তো আপনার রেডিও সেট নিয়ে ঘুরে বেড়াতে হয় না, আপনার মোবাইলের মধ্যে আপনি সবটা পেয়ে যাবেন। হ্যাঁ, অ্যাপস, হ্যাঁ হ্যাঁ
1: প্রতি রবিবার
0: হ্যাঁ
1: নির্দিষ্ট একটা সময়ে
0: হ্যাঁ
1: যারা স্কুলে লেখাপড়া করতেছে তাদের জন্য আবৃত্তি বা কবিতা,
0: কেন কেন কেন কেন কবিতার আকাশ রয়েছে আমাদের, কবিতার আকাশ রয়েছে, সেখানে আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসে, ওটা কবিতা বলে যায় আছে। হ্যাঁ, না না না না ক্যাম্প, না না না, কবিতার আকাশ বলে একটা অনুষ্ঠান রয়েছে অলরেডি ক্যাম্প, আপনি রেডিওটা শুনবেন, আমি অন্য কোনো সময় আপনাকে বলে দেবো, আমাদের কবিতার আকাশ বলে একটা অনুষ্ঠান রয়েছে, সেখানে শিল্পীরা আসেন, এসে কবিতা উপস্থাপন করেন, ওদের মনের কথা বলেন, আসেন কবিতার আকাশ, আপনি রেডিওটা শুনবেন, শুনলে পাবেন কবিতার আকাশ রয়েছে ওখানে। আপনি যেগুলো যেগুলো বলেছেন সেগুলো সবগুলোই আকাশবাণী থেকে আপনাদের জন্য, আকাশবাণী তো আপনাদের জন্য। হ্যাঁ, বহুজন হিতায় বহুজন সুখায় বলে, বহুজনের হিতে সুখে আকাশবাণী। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা একদম শেষ পর্যায়ে এসে এসে গেছি, হয়তো আর একজনের সঙ্গে আমরা কথা বলতে পারবো খুব বেশি হলে পরে, না হলে পরে আমাদের সময় বেশি অনুষ্ঠানের এখানে আমরা সমাপ্তি আমরা ঘোষণা করব। শ্রোতবন্ধুরা, আপনারা এতক্ষণ শুনেছেন লাইভ ফোন ইন সময় বেশি অনুষ্ঠান, আমরা আমাদের শ্রোতাদের সাথে কথা বলেছি। লাস্ট ফোন দেখি, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ, নামটা বলুন। একটা রয়েছে অলরেডি আমাদের, আচ্ছা দুপুর বেলা চাইছেন, ঠিক আছে আর নিতে পারছেন না আপনাকে, ওকে আপনার কথা আমরা শুনেছি, চেষ্টা করবো, ঠিক আছে, ভালো থাক, ভালো থাকবেন। শ্রোতবন্ধুরা শুনেছেন অনুষ্ঠান সময় বেশি লাইভ ফোন ইন, অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে, একটু পরে শুনবেন প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, এবং তারপরে থাকবে স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন। সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে আজ 29তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি অক্ষুণ্ণ রয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। বাংলাদেশে মহিলা ও শিশুদের ওপর ক্রমবর্ধমান হিংসার ঘটনায় রাষ্ট্রসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের সুরজ বশিষ্ঠ এবং সাগর সিং পুরুষদের গ্রেকো রোমান বিভাগের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। রুবিওর সঙ্গে বৈঠকের পর সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক

0: যোগে কাজ করবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন সেক্রেটারি অফ স্টেট আজ প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, যোগাযোগ, শিক্ষা এবং জনগণের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন রুবিও। শ্রী মোদী শান্তি প্রচেষ্টায় ভারতের ধারাবাহিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী রুবিওকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে রুবিও আগামীকাল দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। উল্লেখ্য, চলতি মাসের 26 তারিখে হতে চলা কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও চার দিনের সফরে ভারতে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঊনবিংশতিতম রোজগার মেলায় আজ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ দেন। দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 2টি। কলকাতার শিয়ালদা বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 142 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে আর এক অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান নিয়োগপত্র তুলে দেন নবনিযুক্তদের হাতে। খুব শীঘ্রই আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পেতে শুরু করবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর আজ নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসাথীর 6 কোটির বেশি উপভোক্তাকে আয়ুষ্মান ভারতের আওতায় আনার কথাও ঘোষণা করেন তিনি। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় পশ্চিমবঙ্গের জন্য 2,103 কোটি টাকা এবং আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে বলেও জানান তিনি।
1: আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব।
0: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আগামী 30 মে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওই দিন বিধাননগর মহকুমা হাসপাতালে ওই কর্মসূচির সূচনা করবেন তিনি। রাজ্যের জন্য এই টিকার 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারত তার শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রেখেছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের শ্রী গোয়েল বলেন, ক্রমবর্ধমান উৎপাদন খরচ থেকে কৃষকদের স্বস্তি দিতে সরকার সারের বর্ধিত মূল্যের বোঝা বহন করেছে। মন্ত্রী আরও বলেন, দেশের স্বাক্ষরিত 9টি মুক্ত বাণিজ্য চুক্তি এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক 5 দেশ সফরে দেশের আত্মনির্ভরশীলতা এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়ন যাত্রা প্রতিফলিত হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ নতুন দিল্লিতে সাংহাই সহযোগিতা সংগঠন SCO-র সেক্রেটারি জেনারেল নুরলান ইয়ের মেক বাহেভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, SCO-কে শক্তিশালী করা, আঞ্চলিক স্তরে যোগাযোগ বাড়ানো, নিরাপত্তা সহ একাধিক বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং X Handle AIR News কলকাতাতে। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। উল্লেখ্য, এই আইনটি 20 বছর পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন এমজি নারেগাকে প্রতিস্থাপিত করে। উল্লেখ্য, চলতি বছরের পয়লা জুলাই থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে দেশ জুড়ে সতর্কতা জারি করেছে কেন্দ্র। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্র বন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত দেশ থেকে আসা উপসর্গহীন যাত্রীদেরও 21 দিন পর্যবেক্ষণে রাখা হবে। ভারত কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আগামী 25 মে 3 দিনের কানাডা সফরে যাচ্ছেন। দেশের একাধিক শীর্ষস্থানীয় ব্যবসায়ী তাঁর সফরসঙ্গী হবেন বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে। শ্রী গোয়েল কানাডার ওটাওয়া এবং টরেন্টোতে বাণিজ্য, বিনিয়োগ এবং সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপি এর অগ্রগতি বিষয়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের অবসরপ্রাপ্ত আধিকারিক ত্রিলোকীনাথ প্রয়াত, বয়স হয়েছিল 79 বছর। দীর্ঘ রোগভোগের পর আজ সকালে নতুন দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ত্রিলোকীনাথ অল ইন্ডিয়া রেডিওর বার্তা সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্বভার সামলেছেন। তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ একাধিক বিভাগেও তিনি কাজ করেছেন। রাষ্ট্রসংঘের শিশু সুরক্ষা সংগঠন ইউনিসেফ বাংলাদেশে মহিলা ও শিশুদের ওপর ক্রমবর্ধমান হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে সেদেশের সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে হিংসায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সুবিচারের লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপের আহ্বান জানিয়েছে। গতকাল বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক সময়ে সেদেশে শিশুদের বিরুদ্ধে যৌন হিংসা এবং হত্যার ঘটনায় তারা অত্যন্ত উদ্বিগ্ন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত, আহত আরও 9 জন। এর আগে লুহান্স্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত স্টারোবিলস্কের একটি কলেজে ছাত্রাবাসী ইউক্রেনের ড্রোন হামলায় 11 জন নিহত হন। এই ঘটনার প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়ার পর রাশিয়া আজ এই অভিযান চালায়। ভারতীয় কুস্তিগীর সুরজ বশিষ্ঠ এবং সাগর সিং আজ এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের গ্রেকো রোমান বিভাগের ফাইনালে উঠেছেন। এর ফলে অন্তত 2টো রুপো নিশ্চিত করেছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন। সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে আজ 69তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। খবর শেষ হলো, এরপরে খবর 7

0: আকাশবাণী আগরতলা কক্তমা পরে কিশোর জমাতিয়া তিনি কক্তমা বুবাক রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হা কতর নি শিকলা হদান হামসাচাক ভারত সংসাইতি সানাবাগৈতাই বারজা ইয়াসাগৈতাই সাকথারৈ সামুং তাংনা কবক মুংনা রেখা হাফাং কতরকু গবাং কুক লুকুরক নাইমাই ন ইয়াসাকনা বাগৈ বিবিজি রামজি কেরং নৈসাই নৈসিবানী খবজাক পুইলা বেরেমনি রায়দা বিতিতিনি কারিখা হাস্তে হাফাংনি ডিগ্রি কলেজ রগ বিশি নৈসাই নৈশিদক নৈশিসনি রং বিশিও গ্রেজুয়েট পরিমং গবতিনি সামুং অ মেটালনি সাল নৈশি চুকুনি সিমি সেঙ্গানা টিসিএ বাইকম থিংজাক হাস্তে বেরেমনি বিশিসি থাম উমর জরানি ক্রিকেট বাতাইমুং তিনি থুমুং কাইবা অংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হা কতর নি শিকলা হদান হামসাজাক ভারত সংসাইতি সানাবাগৈ তাই ববার যা ইয়াসাগৈ তাই সাকথারৈ সামুং তাংনা কবক মুংনা রেখা তিনি ফিল চিচুকু রোজার বানিকনি পান্ডব ভিডিও কনফারেন্স নিং সেব বাই কক নারকমাবো মন্ত্রীবক্রক অ কক শাখা মন্ত্রীবক্রক শাখা ভারতনি হামসামুঙ্গ হাইংনি জুদা জুদা হা কতর মানজাকনা খাতুংজাক শিকলা হদানি বাকৈ সামুং মানথক রকমা সেব তাই হাইংনি ছয় মান মাস নামটি সাথানি ভারত জুদা জুদা হা কতর বাই দায়লাই তঙ্গতাই হায়ুঙ্গ খা খম খম রহরে তংমা ও দায়লাইজাক অঙ্গই বাসাই তঙ্গ
1: আজ হর ভারতীয় এক বড়ে সংকল্প কে সাথ আগে বড় রহা হে সংকল্প 2047 তক বিকশিত ভারত কে নির্মাণ কা সংকল্প হ্যায় ইস লক্ষ্য কি প্রাপ্তি কে লিয়ে আজ দেশ অলগ অলগ সেক্টরস মে নিবেশ কর রহা হ্যায় আর ইস নিবেশ সে দেশ কে যুবাও কে লিয়ে রোজগার কে লাখো নয়ে অবসর বন রহে হ্যায়
0: ভার্চুয়াল পান্ড কেন্দ্রনি ছয় সিমংটাই তাংসেপ মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সাকা আজ ইমুং বাণিক বাই হাফাংনি সেবুগ বরক তিলংমা বাংমানি সিমিয়া অব সেবুগ বরক তিলংমা সামুঙ্গ ব সেরাই সেরাই এংখা অবনি সুকাং কাইসিচার আজ ইমুং বাণিকনি বিসিংতি খরকচি নি সাই সুকন সেবুগ তিলংমা লাইকরাং রেজাখা তিনি কেন্দ্র হাফাংনি জুদা জুদা ককচং লাইনক তাই মথানি কটাল সিতকজা খরক বাসি সা সাই নি ব গবাং নিয়াগ সেবুগ তিলংমা লাইকরাং রেজাখা হাফাং কতর কুক গবাং কুক লুকুরক নাইমা ইয়াসাক না বাকি বিবিজি রামজি কেরং নৈসাই নৈসিবানী খবজাক পুইলা বেরেমনি রায়দা বিটি তিনি কারিখা কামি হামখ্রাই কক চংলাইনক সাকা জে সাবরক দাইজাক গরংজাক তাই মঠা বেসকাং জুন তালনি নৈসিসানি বিসিং অ পুইলা বেরেমনি রায়দা বিটিনি সাকা কক কাসমুং এবা কক বিটি রৈমানানা খুরসাইমানা বিকশিত ভারত জি রামজি কেরংনি নাহরমুং অংখা এম জে এন রেগানি বিশাও সালসারা সামুংনি মান থাইন বাংরি বিশাও সাল সারা নৈচি বাকলাইনানি অ কেরং বেসকাং জুলাই তালনি সাল পুইলানি সিমি হা কতর গনাঙ্গি সামুঙ্গ ফনাংজাগান মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তাই মার্কিন বৈহা মন্ত্রী মার্কো রুবিও তিনি ভারত আমেরিকা কথাই সামুং তাংনা বাকি বখাগতাই আমচাই হা কতর ফাতারনি টংকসাং নাই মতাংনা তৈ ককলাম সালাইখা দিল্লি কতাল সংসারজাক সেবা তীর্থ ককলাম সালাইমা ও বৈহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তাই বসংনাই মতাং কক বকনাই অজিত দুবাল মানজাখা মার্কো রুবিও কোয়াও বৈহা মন্ত্রী রকনি ককলাম সালাইমা ও মানজাকনা বাকি ন খা সালব্রী রমই ভারত বেড়াই ফাইমা ও টঙ্গ খনা ব জয়শঙ্কর বাই বখাক নৈনি ককলাম সালাইমা ও আসগানা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাউন্ট এভারেস্ট কাসৌ মাননাই ইন্দো তিব্বত আরি পুলিশনি পুইলা ব্রী হাসু কাসা নাই বদল হামবাই ইয়াফারকা হদানি লামতি কক মুং কাইসিও মোজাং সাকা বেলাই থাং থকিয়া আমচাইতাই কেবেংজাক নবার তৈবারনি বিসিংগ অবহাই সামুংসারৈ মাননৈ আই টি বিপিনি অ দল বাইথাংনি হামারিনি স্লাই সেকাং হা কতর অ কক মুংন বরম রেখা হা কতর গনাঙ্গি পেট্রোল তাই ডিজেল মরকা সালচিনি বিসিংগ অব বাই ওয়াই থাম পেট্রোল তাই ডিজেল নি মরক মুংবাং রেজাখা আগরতলা পেট্রোলনি মরক মুংবাঙ্গি লিটার থেকে খক সারা নৈ তাই পয়সা লেপ থামচিসা ইয়াং ডিজেল মরক মুংবাঙ্গি লিটার থেকে খক চকুচিসা তাই পয়সা লেপ নৈচি থামংখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ কক তোমা আওয়াই খ্লাইজাগৈ দঙ্গো আকাশবাণী কক্তমানে আপডেট মাননানি বাকি লগ ইন খাইদি ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ অন এ আই আর ডট কম নিউজ অন এ আই আর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলার্স ইউটিউব নাইডি নিউজ অন এ আই আর অফিসিয়াল অবনকারী আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মাননাকে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানা haste haphangni degree college rogo bisi nei sai nei si dok nei si sne rung bisi o graduate porimongo bottini samung o mental ni sal nei si chuku ni simi sengana o sal nei simi kusugrung naikung ni samar portal ni bising te online koimong bula yasak mung chengre jagana koimong bula irana ni paithak sal jun tal ni sal ni jora puila khipio bottini bakai rung marini mungrem kari jagana jun tal ni sal chi chuku o पुइला खिपिय रंगमारिनि बुमुंग बतांग नरगै बते ख्लाइजाकना जोन तालनि साल नैसे नैताय साल नैसे थामो फिलनि खिपिय रंगमारिनि बुमुंग बतांग कारि जाकना साल नैसे ब्रै जोन न अबनरगै बते ख्लाइजाकना साल नैसे बेनासिमि साल नैसे चुकु जोन जरा फिल थाम खिपिनि रंगमारिनि बुमुंग बतांग कारि जाकना साल थामचि जोन न फिल थाम खिपिनि रंगमारिनि बुमुंग बतांग नरगै बते ख्लाइजाकना जुलाइ तालनि साल पुइलाताय साल नै सालमारि व फिल ब्रै खिपि व रंगमारिनि बुमुंग बुतांग कारि जागोन साल थाम जुलाइयो अ रंगमारिनि बुमुंग बुतांग नरगै बते ख्लाइजागोन जुलाइ तालनि साल ब्रैनि सिमि साल दक सालमारि जरा कुचुक रंगनायखंनि बखाखते अ ककतमा सावै मानजाखा उनकुटि हांखराम चय मिया ताइ तिनि फेरां कक जागै खरक थाम थैजाखा मिया कुमारकट ब्लक आम चाइनि लालछरि आम चय फेरां कक जागै नारायण दे मुंगै खरक साथैखा कुमारघाट एसडीएम डेभिड एल हालाम साखा थैजानाय नारायण देनि नखुंन खक नैसि साइखे रांसुबासु रोजाखा यां तिनि दिपर पेसार थलनि नबीन सर आम चय नखुं खुंसानि खरक नै फेरां कक जागै थैजाखा थैनाय रकम

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সমাজকে বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামী 29 মে থেকে শুরু হচ্ছে। সরকার বৃহত্তর জনমত গ্রহণের জন্য ভিবি জি রামজি আইন 2025-এর খসড়া বিধিমালা আজ প্রকাশ করেছে। টিসিএ পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সমাজকে বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 19তম রোজগার মেলায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের কর্মযোগীদের উপর জনগণের আস্থা রয়েছে এবং নিষ্ঠা, সঠিক আচরণ এবং দায়িত্ববোধের মাধ্যমে সে আস্থা আরও শক্তিশালী করা তাঁদের কর্তব্য। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশ ভারতের উন্নয়ন যাত্রার অংশীদার হতে আগ্রহী। যুবকদের জন্য কর্মসংস্থান সুযোগ ও আন্তর্জাতিক অভিজ্ঞতা তৈরি করতে ভারত নানা দেশের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলছে এবং বিশ্বে একটি নির্ভরযোগ্য সাপ্লাই চেইন পার্টনার হিসেবে উঠে আসছে।
1: আজ হর ভারতীয় এক বড়ে সংকল্প কে সাথ আগে বড় রহা হ্যায়। ইয়ে সংকল্প

0: 2047 तक विकसित भारत के निर्माण का संकल्प है। इस लक्ष्य की प्राप्ति के लिए आज देश अलग अलग सेक्टर्स में निवेश कर रहा है और इस निवेश से देश के युवाओं के लिए रोजगार के लाखों नए अवसर बन रहे हैं।
1: ভার্চুয়ালি এই অনুষ্ঠানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, রোজগার মেলার ফলে শুধু সরকারি চাকরিতে নিয়োগের সংখ্যাই বাড়েনি, বরং নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতাও এসেছে। দেশজুড়ে এর আগে 18টি রোজগার মেলার মধ্য দিয়ে প্রায় 12 লক্ষ নিয়োগপত্র প্রদান করা হয়েছে। আজ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও সংস্থায় নবনিযুক্ত 51,000-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। 2025-26 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারকে রেকর্ড 2,86,588 কোটি টাকা উদ্বৃত্ত লভ্যাংশ দেওয়ার অনুমোদন দিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। গতকাল মুম্বাইতে গভর্নর সঞ্জয় মালহোত্রার সভাপতিত্বে ব্যাংকের পরিচালনা পর্ষদের 623তম বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, গত অর্থবর্ষের তুলনায় তাদের মোট আয় 26.42% বৃদ্ধি পেয়েছে এবং ব্যালেন্স শিটের বহর 20.61% বেড়ে দাঁড়িয়েছে 91,97,121 কোটি টাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাউন্ট এভারেস্ট জয়ে ইন্দো তিব্বত পুলিশ এর প্রথম মহিলা পর্বতারোহণকারী দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, চরম দুর্গম এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই অসাধারণ সাফল্য অর্জন করে আইটিবিপি এই দল স্বার্থের আগে দেশ মূল মন্ত্রকে সম্মান জানিয়েছে। রাজ্যে সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে 2026-27 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামী 29 মে থেকে শুরু হচ্ছে। ওইদিন থেকে উচ্চশিক্ষা দপ্তরের সমর্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 7 জুন রাত 12টা পর্যন্ত। প্রথম রাউন্ডে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে 19 জুন। প্রথম রাউন্ডের মেধা তালিকা ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে 22 এবং 23 জুন। দ্বিতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 24 জুন। এর ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে 25 থেকে 29 জুন পর্যন্ত। তৃতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 30 জুন। এই তালিকার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে 1 ও 2 জুলাই। চতুর্থ রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 3 জুলাই। এই তালিকার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে 4 থেকে 6 জুলাই। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে আজ এই খবর জানা গেছে। ঊনকোটি জেলার কয়েকটি স্থানে হামের বিক্ষিপ্ত প্রাদুর্ভাব মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ কৈলাসহরে সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন। তিনি জানান, হামের লক্ষণ বা উপসর্গ এবং এই ক্ষেত্রে করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রচার জোরদার করা হয়েছে। আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিচ্ছেন। তাছাড়া কৈলাসহর ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য দপ্তর থেকে হেল্প ডেস্ক বসানো হয়েছে। প্রতিবেশী দেশ থেকে আসার সময় সীমান্তে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বিএসএফকেও এই বিষয়ে তীক্ষ্ণ নজরদারি রাখতে বলা হয়েছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন এনএইচএমের রাজ্যের যুগ্ম মিশন অধিকর্তা ডাক্তার নূপুর দেববর্মা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাক্তার রণদীপ সাহা, ঊনকোটি জেলার ভারপ্রাপ্ত সিএমও ডাক্তার সন্দীপন ভট্টাচার্য প্রমুখ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-117-800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোনলাইন এই মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। সরকার বৃহত্তর জনমত গ্রহণের জন্য ভিবিজি রামজি আইন 2025-এর খসড়া বিধিমালা আজ প্রকাশ করেছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, অংশীজন, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী 21 জুনের মধ্যে খসড়া বিধিমালাটির উপর আপত্তি বা পরামর্শ জমা দিতে পারবেন। বিকশিত ভারত জি রামজি আইনটি

0: 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005কে প্রতিস্থাপন করেছে। নতুন এই আইনের লক্ষ্য হল একটি অর্থ বছরে বিধিবদ্ধ কর্মসংস্থান নিশ্চয়তার সময়কাল 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। বিকশিত ভারত জিরামজি আইনটি আগামী 1 জুলাই থেকে দেশের সমস্ত রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে কার্যকর হবে। আকস্মিক বজ্রপাতে 9টি জেলায় আজ ও গতকাল মোট 3 জনের মৃত্যু হয়েছে। আজ দুপুরে পেঁচারথল থানাধীন নবীনছড়া এলাকায় একই পরিবারের ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হল সুমন্ত চাকমা এবং মিনা চাকমা। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারের হাতে 20,000 টাকা করে মোট 40,000 টাকা অন্তর্বর্তীকালীন সহায়তা প্রদান করা হয়েছে। এদিকে গতকাল কুমারঘাট ব্লকের অধীন লালজুরি এলাকায় আকস্মিক বজ্রপাতে নারায়ণ দে নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কুমারঘাট মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা শাসক ডেভিড এল হালাম জানিয়েছেন, নিহত নারায়ণ দের পরিবারকেও 20,000 টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। বিজেপির উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযানের অঙ্গ হিসেবে আজ থেকে বনমালীপুর মণ্ডলের উদ্যোগে শুরু হয়েছে 2 দিনের প্রশিক্ষণ শিবির। ধলেশ্বর কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুলে এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন প্রদেশ বিজেপির সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য। বিজেপির বাগমা মণ্ডলের উদ্যোগে উদয়পুর পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে এবং কাঁকড়াবন মণ্ডলের উদ্যোগে ডায়েট কলেজে অনুরূপ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তেলিয়ামুড়ার কবি নজরুল দ্বাদশ্রেণী বিদ্যালয়ে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। দেশের দিব্যাঙ্গজনদের অসামান্য কৃতিত্ব এবং তাদের ক্ষমতায়নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক জাতীয় পুরস্কার 2026-এর আবেদন প্রক্রিয়া শুরু করেছে। প্রতিবছর 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই মর্যাদাপূর্ণ বেসামরিক স্বীকৃতিটি প্রদান করা হয়। গত 15 মে থেকে এই পুরস্কারের জন্য রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এ অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। মনোনয়ন বা আবেদনপত্রগুলো শুধুমাত্র অনলাইন জমা দিতে হবে এবং পোর্টালটি 31 জুলাই পর্যন্ত খোলা থাকবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় প্রগতি প্লে সেন্টার 7 উইকেটে, জিবি প্লে সেন্টারকে নরসিংগড়ের পিটিএ মাঠে কর্নেল কোচিং সেন্টার 8 উইকেটে, বিদ্যাসাগর কোচিং সেন্টারকে এমবিবি স্টেডিয়ামে মৌচা ক্লাব 73 রানে, ব্রাইট ক্লাবকে এবং মোহনপুরের তালতলা মাঠে এগিয়ে চলো সংঘ 135 রানে, বাধারঘাট কোচিং সেন্টারকে পরাজিত করে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ 5টি খেলা হয়। রানীরবাজার মাঠে সোনামুড়া 5 উইকেটে মোহনপুরকে, উদয়পুর মাঠে সদর বি দল 9 উইকেটে আম্বাসাকে, মেলাঘর মাঠে বিশালগড় 51 রানে, খোয়াইকে নেপকো মাঠে সদর এ দল 8 উইকেটে জিরানিয়াকে এবং বিলুনিয়ার মাঠে শান্তিরবাজার 67 রানে শাবরুমকে পরাজিত করে। ধর্মনগর মাঠে কমলপুর এবং কৈলাসহরের খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.9 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 33.6 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সমাজকে বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজ্যে সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামী 29 মে থেকে শুরু হচ্ছে। সরকার বৃহত্তর জনমত গ্রহণের জন্য ভিবিজি রামজি আইন 2025-এর খসড়া বিধিমালা আজ প্রকাশ করেছে। টিসিএ পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু করছি লাইভ ফোন ইন অনুরোধে আসলে মনের মতো গান এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানে আপনারা আসলে আসলে ফোনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন এবং আপনাদের পছন্দের গান শুনতে পারেন। আমাদের ফোন নাম্বার 8731875545। প্রথমেই একজন শ্রোতা বন্ধু রয়েছেন, হ্যালো নমস্কার, কে রয়েছেন?

স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। বলুন, আপনি কি ছবির গান শুনতে চান? একদম। শিল্পীরা, শিল্পী জানা আছে? বিনোদ রাঠোর, আলকা ইয়াগনিক এবং আনু মাল্লিক। আর আপনার সাথে আর কেউ রয়েছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও ফোন করবেন অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। শুনুন তাহলে আপনার পছন্দের গান।

হ্যালো, কে রয়েছেন? কুমারঘাট থেকে বুল্টি দাস। আচ্ছা, বলুন আপনি কি ছবির গান শুনতে চান? প্রথমে স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। বাংলা ছায়াছবি তুফান ছবির গান শুনতে চান, তাই তো? হ্যাঁ, শিল্পীকে জানা আছে আপনার? হ্যাঁ, লতা মঙ্গেশকর। তো আপনার সাথে আর কেউ রয়েছে? আচ্ছা, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও ফোন করবেন আমাদের অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে, ঠিক আছে? তাহলে শুনুন, নমস্কার। আপনার পছন্দের গান শুনুন, তুফান ছবির গান, শিল্পী লতা মঙ্গেশকর।

হ্যালো, কে রয়েছেন? নারায়ণ বাবু, আপনাকে স্বাগত আমাদের মনের মতো গান এই অনুষ্ঠানে। বলুন, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। বলুন, কী ছবির? ঠিক আছে, কী ছবির গান শুনতে চান আপনি? শ্বশুর বাড়ি জিন্দাবাদ ছবির গান শুনতে চায়? আপনার সাথে আর কেউ রয়েছে? ঠিক আছে, কোন গানটা শুনতে চান? কোন গানটা শুনতে চান? হ্যাঁ হ্যাঁ, শিল্পীর নাম মনে আছে? শিল্পী বাবুল সুপ্রিয়। ঠিক আছে, আপনার সাথে আর কে কে রয়েছে? হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে শুনুন আপনার পছন্দের গান, আবারও ফোন করবেন অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। শুনুন আপনার পছন্দের গান, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শিল্পী বাবুল সুপ্রিয়।

হ্যালো, কে রয়েছেন? তাপস দাস ঘোষখামার বাহাদুর টিলা থেকে স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। বলুন, কী ছবির গান শুনতে চান? কোন গানটা শুনতে চান? শিল্পীর না, শিল্পী জানেন কে? আচ্ছা, আপনার সাথে আর কেউ রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও ফোন করবেন অন্য কোন দিন অন্য কোন অনুষ্ঠানে। তাহলে শুনুন আপনার পছন্দের প্যার জিন্দেগি ছবির এই গানটি। শিল্পীরা হলেন সোনু নিগম, কবিতা কৃষ্ণমূর্তি। ঠিক আছে, শুনুন তাহলে।

হ্যালো, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বলুন, কী ছবির গান শুনতে চান? হ্যাঁ, ও শিল্পী হলেন উদিত নারায়ণ এবং অনুরাধা পড়োয়াল। ঠিক আছে, আপনার সাথে আর কেউ রয়েছে? ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। আর আবারও ফোন করবেন আমাদের অন্য কোনো দিন অন্য এই অনুষ্ঠানে। হ্যাঁ, তো শুনুন তাহলে আপনার পছন্দের গান, ঠিক আছে?

হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার। হিমাচল প্রদেশ সে বল রা হ্যাঁ রাকেশ জি, ঠিক হ্যাঁ। আপকো আপকা স্বাগত হ্যাঁ আমারা ইস অনুষ্ঠান পে। আপ কোনসা গানা শুননা চাহতে? ধড়কন ফিল্ম কাজ, ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ। তো আপকা সাথে ওর কই হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ। তো শুনিয়ে আপকা পছন্দিদা কা গান, ঠিক হ্যাঁ শুনি, ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অনুরোধে আসলে মনের মতো গান লাইভ ফোন ইন অনুষ্ঠানে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো, কি রয়েছেন?

হ্যাঁ নমস্কার, বিশ্বজিৎ পাল উত্তর সালাসীমা থেকে স্বাগত জানাচ্ছি আপনাকে বিশ্বজিৎ বাবু আমাদের এই অনুষ্ঠানে। বলুন আপনি কি ছবির গানতে শুনতে চান? হ্যাঁ হ্যাঁ, মন মানে না। হ্যাঁ হ্যাঁ, শিল্পী জুবিন গার্গ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনাকে ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও ফোন করবেন আমাদের অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে এবং গানের অনুষ্ঠানে, সব অনুষ্ঠানে ফোন করবেন, আমাদের সঙ্গে থাকবেন। এখন আমাদের আপনাদের কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, ভালো থাকবেন সবাই। এখন আমাদের আপনাদের কথা শুনতে পাচ্ছেন? ঠিকমতো শোনা যায় রেডিওতে? আচ্ছা, একটু কম আসছে না? ঠিক আছে ঠিক আছে, তাহলে শুনুন আপনার পছন্দের গান। নমস্কার, ভালো থাকবেন।

0: না।
1: হ্যালো, কে রয়েছেন? গোপাল মহাজন বলছেন। গোপালবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। বলুন, আপনি কি ছবির গান শুনতে চান? হ্যাঁ, আচ্ছা, শিল্পীর নাম জানেন? শিল্পী শিল্পী লতা মঙ্গেশকর। ঠিক আছে, শুনুন আপনি। হ্যাঁ, বলুন বলুন। হুম হুম হুম হুম হুম হুম ঠিক আছে ঠিক আছে, আপনাদের সবার জন্য রইল সত্যম শিবম সুন্দরম এই গানটি। আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। আবারও

করবেন, ঠিক আছে? ভালো থাক, ভালো ভালো থাকবেন, ভালো থাকবেন। তাহলে শুনুন আপনার পছন্দের সত্যম শিবম সুন্দরম ছবির এই গানটি।

Hello, Kilvitsin. Kilvitsin. Namaskar, namaskar, Kilvitsin. Hello. Hello, Kilvitsin. Hello. Ha, ha. Bolun, bolun, bolun. Ha. Acha. Shilpi? Jishudash. Thik ache. Kotha theke bolchen apni? Maichura. Ha, apnar sathar kyu royeche? আপনার সাথে আর কেউ রয়েছে? হ্যালো, আপনার সাথে আর কেউ রয়েছে? ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। আবারও ফোন করবেন অন্য অনুষ্ঠানে। শুনুন তাহলে আপনার পছন্দের গান, ভালো থাকবেন।

অনুষ্ঠানে এবার শুনুন। পরদেশে ইয়ে স্বচ্ছ পেয়া এই ছবির গান।

শ্রোতা বন্ধুরা, এই গানটি দিয়ে শেষ হলো আজকের মতো অনুরোধা আসল মন্ডল মতো গান এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটি আপনারা আবারও শুনতে পাবেন। আগামী সোমবার ঠিক একই সময়ে।

এতক্ষণ শুনলেন আমাদের আসলে মনের মতো গান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী শোনানো হচ্ছে। আজকের অনুষ্ঠান পরিবেশনায় রয়েছে রাজরাজেশ্বরী মিউজিক্যাল গ্রুপ।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ বসে পড়লাম সকলের প্রিয় অনুষ্ঠান যুববাণীতে। আজ পরিবেশিত হবে রাজরাজেশ্বরী মিউজিক্যাল একাডেমির যুববন্ধুদের পরিবেশনা। আজকের শিল্পীরা আমি সম্পিতা চক্রবর্তী, দেবরীত ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, সায়ন্তিকা চক্রবর্তী, সায়ন্তিকা বৈদ্য, অনন্যা মজুমদার এবং তবলায় সঙ্গত দেবেন প্রসেনজিৎ চক্রবর্তী। প্রথমেই আমরা সমস্ত যুববন্ধুরা মিলে একটি সমবেত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করব।

0: আপনারা শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। পরিবেশনায় ছিল রাজরাজেশ্বরী মিউজিক্যাল একাডেমির শিল্পীবৃন্দরা। আমি সম্পিতা চক্রবর্তী, দেবরীত ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, সায়ন্তিকা চক্রবর্তী, সায়ন্তিকা বৈদ্য, অনন্যা মজুমদার।
1: এতক্ষণ শুনলেন কন্যার এই অনুষ্ঠানে, যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠান পরিবেশনে ছিল রাজরাজেশ্বরী মিউজিক্যাল গ্রুপের শিল্পীবৃন্দ। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন সারগাম অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত। এতে আজ শুনবেন শরদবাদন, রাগ চন্দ্রঘোষ, শিল্পী আলী আকবর খান।

শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনলেন সারগম অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত। এতে আজ শুনলেন শারদবাদন রাগ চন্দ্রকোষ, শিল্পী আলী আকবর খান। আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন সিনিয়র সিটিজেন্স এই অনুষ্ঠানে, মেলোডি ফর সিনিয়র সিটিজেন্স এই অনুষ্ঠানে হারানো দিনের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

So তো বন্ধুরা আপনি শুনছেন মেলোডি ফর সিটিজেন্স সিনিয়র সিটিজেন্স এই অনুষ্ঠানে হারানো দুনিয়ার গান, অনুষ্ঠানে এবারের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।